আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার, 15ই শ্রাবণ 1948 শতাব্দ, 20ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 6ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:56:56। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন গুরুগ্রন্থ সাহেব থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিমূলক গান, শিল্পী স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত।

স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনছিলেন ভক্তিমূলক গানখানি আকাশবাণী কৈলা শহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতে অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত অনুষ্ঠান সকাল 7টায়, 7:10 রয়েছে ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান। সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। 7:35 এবং সকাল 7:40 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত সকাল 7:45, দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ সকাল 8:15 রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে সকাল 8:30। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান 8:40 সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:00 আবারও অনুষ্ঠান সূচি। এরপর বেলা 12:05 রয়েছে উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান দুপুর 2:30, দুপুর 1:00 দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হয়।

হবে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে দুপুর 1:05। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:30। মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 1:40। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ দুপুর 2:00, 2:15 ছোটদের গানের অনুষ্ঠান মনসা মঙ্গল গান দুপুর 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান বিকেল 3:10 রিলে করে শোনানো হবে। সন্ধে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান মনসা মঙ্গল গান সন্ধে 6:30।

রাত সাতটায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত সাতটা বেজে 35 মিনিটে প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। আইন ও অধিকার অনুষ্ঠানটি শুনবেন রাত 8:10। মিক্স মেলোডিজ অনুষ্ঠান 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। রাত 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত রাত 10:10। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, তার সাথে রয়েছে আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ হিরোশিমা দিবস। 1945 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের B-29 বিমান অ্যানোলা গে থেকে লিটন বয় নামক পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে জাপানের সম্পূর্ণ হিরোশিমা শহর বিধ্বস্ত হয়। এতে প্রায় 70,000 মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং পরবর্তী বছরগুলোতে দগ্ধ হয়ে ও তেজস্ক্রিয়ার বিষক্রিয়ায় আরও হাজার হাজার মানুষ মারা যায়। ভারতের জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আকস্মিক বন্যায় 71টি শহর ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে 255 জন নিহত হন 6 আগস্ট 2010 সালে। জামাইকা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে আজকের দিনে 1962 সালে। 1996 সালের আজকের দিনে নাসা ঘোষণা করে যে মঙ্গল গ্রহ থেকে আগত বলে মনে করা ALH84001 উল্কাপিণ্ডটিতে আদিম প্রাণীর অস্তিত্বের প্রমাণ রয়েছে। 2015 সালে সৌদি আরবের আভা শহরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়। ডিয়েগো ভেলাস্কেজ ষোড়শ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্প্যানিশ চিত্রশিল্পী, যার তুলির আঁচড়ে অসাধারণ বৈচিত্র্য এবং রঙের সূক্ষ্ম সামঞ্জস্য তাকে 19 শতকের ফরাসি এমপ্রেস নিজের অগ্রদূত করে তুলেছিল। 1660 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। 2012 সালে আজকের দিনে নাসার রোবোটিক যান কিউরিওসিটি মঙ্গল গ্রহে অবতরণ করে। নিউ ইয়র্কের 19 বছর বয়সী গার্গুট অ্যাডারলি পুরুষদের রেকর্ড প্রায় 2 ঘন্টা কমিয়ে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়া প্রথম মহিলা হয়েছিলেন। তিনি ছিলেন, দিনটি ছিল 6 আগস্ট 1926 সাল। 1800

1906 সালে সর্বশেষ পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস সিংহাসন ত্যাগ করেন, যার ফলে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটে। ১৯৮৪ সালে 6ই আগস্ট পপ তারকা প্রিন্স পার্পল রেইন অ্যালবামটি প্রকাশ করেন, যা তাকে তারকখ্যাতিত শিখরে পৌঁছে দেয়। 1881 সালের 6ই আগস্ট প্যানিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডের লকফিল্ডে জন্মগ্রহণ করেন। শুনলেন আজকের দিন, এবারের সংবাদ শিরোনাম।

সংবাদ শিরোনামে প্রথমে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। কলকাতার অতি স্পর্শকাতর দুই থানা পরিদর্শন মুখ্যমন্ত্রীর, মহিলা ঘটিত অপরাধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ, 13 সদস্যের নয়া স্বাস্থ্য কমিশন, দমদমের প্রমোটারকে খুনের চেষ্টায় ধৃত পুলিশ হেফাজত, অধরা বাকি অভিযুক্তরা, $100 নিয়ে অভিযোগ কমাতে অফিসার বসানো সিদ্ধান্ত পুলিশের, সাইবার জালিয়াতি আরবিআইয়ের সঙ্গে সমন্বয় বৈঠক, পুজোর আগে নিউ টাউনের রাস্তা সংস্কার। সন্নালচর পরিদর্শনে বিধায়ক অভিযোগ পেয়েই রেশন দোকানে অভিযান, গরমিল দেখে ক্ষুব্ধ মন্ত্রী, বারাসাত শহরে ফুটপাত খালি করার নির্দেশ জেলা প্রশাসনের। ২০০০ টাকার ওপর ইউপিআই লেনদেনে গুনতে হবে মাশুল, যুবদের ওপর বল প্রয়োগ নয়, কেন্দ্রকে সংযত থাকতে বলল সুপ্রিম কোর্ট। তোলাবাজিতে নাজেহাল বঙ্গ বিজেপির 150 কর্মীকে শোকজ, আইএসআই বিল বিরোধিতায় সাংবাদিক সম্মেলন বিরোধীদের, মোদির ভিডিও ডিলিট ক্ষমা চাইল মেটা, ভারতের পণ্য নিয়ে অবরুদ্ধ হরমুজ পেরিয়েছে ষাট জাহাজ, 7 বছরে দেশে ফেরানো হয়েছে 274 জন পলাতক অপরাধীকে জানালো কেন্দ্র, প্রকাশ্যে এলেন না হাসিনা, ফের জানালেন ফিরবেন ডিসেম্বরে, 3 মহিলা খুনের অভিযুক্তকে বেকসুর ঘোষণা সুপ্রিম কোর্টের, 22 বছর পর জেল মুক্তি। সাকিবের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ইরান যুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তলানিতে রিপোর্ট খারিজ হোয়াইট হাউসের, দুবাইয়ে বিস্ফোরণ, মার্কিন প্রেসিডেন্টকে ফের হত্যার ছক, হাসিনার সরকারি বাসভবনে জুলাই জাদুঘর উদ্বোধন করলেন তারেক, অধিকৃত কাশ্মীরে শান্তি বৈঠকে জায়েশের কুখ্যাত জঙ্গি ইলিয়াস, পিওকেতে বিদ্রোহ স্বাধীনতা ঘোষণা, বালুচদের শরীফ সেনা সংঘাত, পতনের পথে পাক সরকার।

জ্বালানির জন্যই মূল্যবৃদ্ধির আকাশ ছোঁয়া শিকার রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের বাড়বে আরও ও আশঙ্কা বিশেষজ্ঞদের। বসছে সেস, গ্যাসের দাম 18 টাকা বৃদ্ধির শঙ্কা, টাটাকে ক্ষতিপূরণ মিটমাটের আর্জি, রেজিস্ট্রেশন খরচে ছাড়ের আর্জি গাড়ির ডিলারদের, প্রচুর ই কেওয়াইসি বাকি, এসএমএস পাঠিয়ে গ্রাহকদের সচ

আবেদন করছে গ্যাস সংস্থাগুলি। আগামী অর্থবর্ষের শুরুতেই আসতে পারে প্লাস্টিক নোট। ইথানল প্রকল্পে 4,000 কোটির ভর্তুকি। এবার ভারতেও কি সুদের হার বাড়বে? কাল সিদ্ধান্ত ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের।

বজ্রাঘাতে মৃত ফুটবলার, ফিল্ডিংয়ে বাড়তি জোর ভারতের, কাঠগড়ায় নির্বাচক প্রধান আগরকর, কামিন্সদের জন্য থাকছে না কোনো প্র্যাকটিস ম্যাচ। চিন্তিত অজিঙ্ক্য রাহানে, একই দিনে শহরে মাগুয়েল ও ক্রিস ইকোনমিটিস, সরে দাঁড়ালেন আলকারাজ। ক্রমশ হাস্যকর পর্যায়ে পৌঁছচ্ছে ডুরান্ট কাপ। শুনলে

চিন্তিত অজিঙ্কা রাহানে একই দিনে শহরে মাগুয়েল ও ক্রিস ইকোনমিটিস সরে দাঁড়ালেন আলকারাজ। ক্রমশ হাস্যকর পর্যায়ে পৌঁছচ্ছে ডুরান্ট কাপ। শুনলেন বর্তমান পত্রিকার শিরোনাম। এবারে আনন্দবাজার পত্রিকার শিরোনাম।

প্রাণের পরোয়া করি না, মানুষের জন্য ফিরতেই হবে দেশে। গত 2 বছরে অতলে তলিয়ে গিয়েছে বাংলাদেশ, অভিযোগ হাসিনার। প্রধানমন্ত্রীর ভিডিও সরানোর পর নতুন বিতর্কে ক্ষমা চাইলেন মেটাকর্তা মার্ক জুকেরবার্গ। কি নিয়ে আলোচনা কেন্দ্রের সঙ্গে? ক্ষমা করেছেন মোদি, তবু চাপ দিয়ে ক্ষমা চাওয়ানো চলছে। ননসেন্স রাজনীতিকে আক্রমণ রাহুলের সঙ্গী বিক্ষোভকারীরা। সিঁদুর, চতুর্থ দিনের সকালে সংঘর্ষ বিরতি চায় পাকিস্তান, তবে দুপুর পর্যন্ত অপেক্ষা করায় ভারত, জানালেন প্রাক্তন সিডিএস। অচল সংসদ, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে চিন্তায় কেন্দ্র। দূত হয়ে রাহুলের কাজে রিজিজু, জোড়া শর্তে এখনও অনড় বিরোধে। 3 ঘন্টা ঘুমোয় রাজ্যসভায় নয়া এনডিএ সাংসদদের সঙ্গে প্রাতরাশে 3 আচরণবিধি শেখালেন প্রধানমন্ত্রী মোদি। বন্যায় আটকে পড়া কৃষকদের বাঁচাতে নিজের লাইফ জ্যাকেট খুলে দেন, উদ্ধার করেও জলের তোড়ে ভেসে যান যুবক। স্কুল ছাত্রীকে অপহরণের পর ঘরে 2 দিন আটকে রেখে ধর্ষণ, জানাজানি হতেই যুবককে পিটিয়ে খুন ঝাড়খণ্ডে। রাষ্ট্রের শক্তি বিরোধে প্রতিবাদী যুবাদের ওপর বলপ্রয়োগ, হিতে বিপরীত হতে পারে কেন্দ্রকে সংযমের পাঠ সুপ্রিম কোর্টের। তিন দিনের মধ্যে ক্ষমা চান, না হলে উঠবে রক্ষা কবচ। মোদির ভিডিও মোছায় মেটা প্রধানকে কড়া বার্তা সংসদীয় কমিটির। পাক গুপ্তচর সংস্থার মদতে পুষ্ট 9 সন্দেহভাজন জঙ্গি ধৃত পাঞ্জাবে। নেট বিক্ষোভের সময় যন্তরমন্তরে হামলার ছক ছিল দাবি পুলিশের। পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ করতেই হবে, লোহিত সাগরে ভারতীয় জাহাজ ডুবে যাওয়ার পর বিবৃতি দিল্লির কড়া বার্তা। গাড়ির বিমা না থাকলে পেট্রোল ডিজেল মিলবে না পাম্পগুলির জন্য, নতুন প্রকল্পের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। কেন এই সুপারিশ? শেষে শুরু তো বটে, কিন্তু বিকল্প কে হবে প্রশ্ন কংগ্রেসের। শিক্ষামন্ত্রীর কর্মসংস্থানের খতিয়ান এনডিএ বৈঠকে। এনডিএ বৈঠকে গেলেন না তাহের খলিল রেখা। ফার্স্ট ট্র্যাক আদালতের বিচারক বদলি হলে 1 সপ্তাহেই নিট প্রশ্ন ফাঁসের মামলায় শুনানি আবার পিছিয়ে গেল। ধৃত আন্দোলনকারীদের মুক্তির দাবি বাকিপুরে। বিজেপির বিপর্যয়ের পরে পাটনার ফের শুরু কক্রোচ বিক্ষোভ।

20 মিনিটের পরপর 7টি জোরালো বিস্ফোরণ দুবাইয়ের শিল্পাঞ্চলে, কোনো ঘটনা না কি সামরিক হামলা। ট্রাম্পের গলফ কোর্সের ছবি তুলছিলেন যুবক, সঙ্গে ছিল পিস্তল, ফের কি মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলার চেষ্টা। রকেট হামলায় ভারতীয় জাহাজ ধ্বংস, ইয়েমেনের উপকূলে উদ্ধার 13 জন ভারতীয় সহ 14 নাবিক, নেপথ্যে হুথি। হরমুজ প্রণালী কি পুরোপুরি খুলবে কয়েক ঘন্টার মধ্যে, সমঝোতা হতে পারে ইরান আমেরিকা, দাবি মার্কিন অর্থ সচিবের। প্যালেস্টাইনি বন্দি শিবিরের পরীক্ষায় কুমির ছাড়া যাবে না, নেতানিয়াহুদের পদক্ষেপে বাধা ইসরায়েলি আদালতে। সৃজনশীল হন, ভাবুন অন্যভাবে, ইরানের বিরুদ্ধে লড়তে বাহিনীকে বার্তা মার্কিন সেন্টকম এর। কোনো অজ্ঞাত পরিচয়ের হাতে খুন লস্করের 30 জঙ্গি, স্বীকার করে নিলেন পাকিস্তানি সন্ত্রাসবাদ সংগঠনের নেতা। আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় হচ্ছে না, দাবি ইরানের। ক্রুদ্ধ ট্রাম্প বললেন, হয় চুক্তি নয় আত্মসমর্পণ। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়া বার্তা।

আজ সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 60% হতে পারে। কৃষিতে আবহাওয়ার সতর্কতা। জমিতে লাগানো শস্য মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। জমির তস কিছুটা বেশি হলেও নিয়ন্ত্রণে। বৃষ্টিপাতের ফলে আমন, আউশ ও শালি ধানের জমিতে প্রয়োজনীয় জল রয়েছে। পাশকাঠি বা শীষ বেরোনোর সময় বা মূল জমিতে চারা রোপণের জন্য প্রয়োজনীয় জল জমিতে রয়েছে। তবু যেহেতু বৃষ্টি নিয়মিত হচ্ছে, তাই খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল যেন কোনো অবস্থাতে জমিতে না থাকে। এক জমির জল যাতে অন্য জমির ফসলের উপর দিয়ে বয়ে না যায় তার খেয়াল রাখতে হবে। পুকুরের জলস্তর নিয়ন্ত্রণ করতে হবে। জমির আগাছা পরিষ্কার করে চাপান সার হিসেবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা ক্ষেতে দেখা মাত্র নষ্ট করে দমনের চেষ্টা করতে হবে। তবে আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে, নতুবা ফলন কমে যেতে পারে। মরিচ গাছের জমিতে উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, যাতে কোনো অবস্থাতেই বৃষ্টির জল না দাঁড়াতে পারে। মরিচ গাছ অতিরিক্ত তস সহ্য করতে পারে না। গরম ও আর্দ্র আবহাওয়া প্রাণীদের অস্বস্তির কারণ, তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দিন। সকালে বা বিকেলের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিন। সকাল ও বিকেলে মাঝখানে প্রাণী ছায়ায় রেখে প্রোটিন ও খনিজ খাদ্য দিন। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে সন্তুলিত দানার সঙ্গে মিশিয়ে খেতে দিন। শুনলেন সুপ্রভাত অনুষ্ঠানে সংবাদ শিরোনাম এবং কৃষি পরামর্শ। সুপ্রভাত অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারে ভক্তিসুধা অনুষ্ঠান। ভক্তিসুধা অনুষ্ঠানের আজকের শিল্পী রতন অধিকারী।

0: তন অধিকারীর কণ্ঠে শুনছিলেন ভক্তিমূলক গান ভক্তি সুধা অনুষ্ঠানে। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। এখন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরো মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশনের সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরো মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
2: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
1: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
3: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding US dollars.

0: plus 80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
1: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে যে দশটি নীতির কথা উল্লেখ করেছিলেন তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদাভিত্তিক উন্নয়ন, অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী দল সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা ডিপিডিপি আইন চালু করেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কোন পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ রিমেইনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন ভিকশিত ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালাসুব্রমণিয়াম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ইউনিসেফ, বিশ্বব্যাংক, UN ওমেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্বব্যাপী পরিচর্যা সেবা প্রদানকারী অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন 2019 পাঁচই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাসারগড়, কান্নুর, ইদুকি, এর্নাকুলাম, কোট্টায়াম, আলাপুজা এবং পাথানাম থিকতা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্য সাতটি জেলায়

হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের দেরাদুন, চামোলি, বাগেশ্বর জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ভারী বৃষ্টির জন্য সংশ্লিষ্ট পরিষেবা দপ্তরকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আমেরিকার সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে ড্রোন রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি আমেরিকা চীনা ড্রোনের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি তারা 43টি চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করে। এর জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খড়াব, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালি সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনাগর ভারতেরই সাত্ত্বিক রেটি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। সেমিফাইনালে আজ কোয়েম্বাটোরে ওড়িশা পাঞ্জাবের মুখোমুখি হবে এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের বিপক্ষে খেলতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। এরপর খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল দিল্লির ত্রিপুরা ভবনে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম সোনার পদক জয়ী ত্রিপুরার কৃতি জুডোকা অস্মিতা দেকে সংবর্ধনা জানান। এই ঐতিহাসিক সাফল্যের জন্য তিনি অস্মিতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ত্রিপুরা এবং সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মঞ্চে অস্মিতাদের এই কৃতিত্ব ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক মাইলফলক। তার সাফল্য দেশের লক্ষ লক্ষ তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে। মুখ্যমন্ত্রী অস্মিতাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনের সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানের 370 ধারা ও 35 প্রত্যাহারের পর গত 7 বছরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে গতকাল তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্যোগ ও খেলাধুলার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে। সচিবালয়ের টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে গতকাল তিনি একথা বলেন। তিনি প্রয়োজনে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে ড্রাগস ও অপরাধের বিরুদ্ধে অভিযানে গুরুত্বারোপ করেন। স্কুল কলেজ সংলগ্ন এলাকা, বিশেষ করে জিবি হাসপাতাল এলাকাকে অপরাধমুক্ত রাখতে সিসিটিভির মাধ্যমে সর্বক্ষণ নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। পর্যটন শিল্পের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্বও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আগামী 9-17 আগস্ট অনুষ্ঠিতব্য হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দেন। এছাড়া তিনি রাজ্যের সার্বিক অগ্রগতি নিয়ে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন। ডাক্তারি পড়ুয়াদের এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর নিয়ম অনুসারে প্রার্থীরা আজ থেকে 13 আগস্ট সকাল 11টা পর্যন্ত তাঁদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। প্রথম পর্বের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী 12 আগস্ট দুপুর 3টে পর্যন্ত চালু থাকবে, তবে ফি জমা দেওয়া যাবে ওই দিন সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে 17 আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের 18 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23 আগস্ট হবে তথ্য যাচাই প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া

মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় গতকাল কৈলাস শহরে অনুষ্ঠিত হয় বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা শীর্ষক কর্মসূচি। কৈলাস শহরের শ্রীরামপুরে সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমবেত শপথ বাক্য পাঠ করানো হয়। লোকসভায় ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 গতকাল পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বিলের লক্ষ্য হল বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। এছাড়া রাজ্যসভায় এদিনই পাশ হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026। উল্লেখ্য, বিলটি গত সোমবার লোকসভায় পাশ হয়েছিল। মূলত সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা আইন 1956 সংশোধন করে সুপ্রিম কোর্টে মোট বিচারপতি 33 থেকে বাড়িয়ে 37 করার লক্ষ্যে এই বিলটি সংসদের উভয় কক্ষে পাশ হল। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, সাংবাদিকদের মৃত্যু, স্থায়ী প্রতিবন্ধকতা, গুরুতর অসুস্থতা এবং দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির ফলে সৃষ্ট চরম সংকটের মুহূর্তে তাদের বা তাদের পরিবারকে জরুরি ভিত্তিতে এককালীন আর্থিক সাহায্য প্রদান করতে সামাজিক কল্যাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। লোকসভায় প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রেস ইনফরমেশন ব্যুরো এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার স্বীকৃত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিহীন সাংবাদিকরাও এই স্কিমের আওতাভুক্ত। এই প্রকল্পে সরকার 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষ পর্যন্ত 456 জন সংবাদকর্মী বা তাদের পরিবারকে 19,41,00,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এনএফআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, নারঙ্গি আগরতলা 15650 নাম্বার এক্সপ্রেস ট্রেন নারঙ্গি থেকে ছাড়বে আজ রাত 10:30। অন্যদিকে 15649 আগরতলা নারঙ্গি এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে আজ রাত 11:30। এছাড়া 14619 আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ট্রেন ছাড়বে আজ রাত 11:30। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C-এর কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26°C। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 15.8 mm। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী শাখা সংবিধানী থামরা স্নিচি রায়দাতে থামচিবা এ রসামানি উল থাংনাই বিসিস নিব জম্বুতে কাশ্মীরতে লাদাখ খুশা জাগনাই স্লাইমুং ফাইকা হদালামনি বিশিংতেই বসাকা অজরানি বিশিং বেখ্রেপনি কবাংমা হামক্রাই এংখাতেই রং সাকামনি সেপসাপ স্নামখরনি লগে থংমুংনি দেখিল কতাল কতাল সেপসা বাজাইকা বতে বসাকা ব্রীতে থাংনাই সুথগিয়া আমচাইনি বসংন খবই জেরক সয় সংবিধাননি মানথাইনি সেপলেজাগি টংমানি তাবুক বরক সয় মান বান্তামানই রাগই টংখা। লোকসভাও মিয়া ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল নই সাই নই চিদক পাশংখা অ বিল নটি শাখা কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমন অ বিলনি নাহারমুং অংখা তাবুকনি ব্যাংকিং সেপনি মুচুং মাসুপুংনাব কেরংনি সেপসাপন কতাল খাইমুং আবনকারীপুর রাজ্যসভাও মিয়া পাশংখা সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি স্নাম ফিরমুং বিল নই সাই নই চিদক খোসা থাইক্লাইও অ বিল থাংনাই তাংসালো লোকসভাও পাশংমানি সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি কেরং 1956 স্নাম ফিরমুং ক্লাইয়ে সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি খরক থামচি থামনি বাংরে বই খরক থামচি সিনে খাইনানো নাহারে তিসাজাক অবিল সংসদনি বাবাইনানে খতলন পাশংখা। মেডিকেল পরিণয় রকনি তাকলাইনি ডিউজি কাউন্সিলিং নি পুইলা বেরেমনি রেজিস্ট্রেশন নি সামু মিয়ানি সিমি চ্যাংখা আব অ তালনি সালচি নি সালমারি জরা তঙ্গানো মুচুংনাই রক তিনি নিশিমি সালচি থাম আগস্ট নি ফুং দামচিসা জরা বরকনি মুচুংমানি লিস্ট দেবা চয়েস ফিলিং খাই মানানো পুইলা রাউন্ডনি আচুক থাই বাকনানি সামুং সালচি থাম আগস্ট নিশিমি সালচি দক আগস্ট জরা চলিবানো আবুনি অংখারি সাকলাই জাগানো সালচি স্নি আগস্ট আবুনি উল শ্রংনাই রক সালচি চার আগস্ট নিশিমি নই নই আগস্টনি বিশিং ক্রংজাক রংম থাব রিপোর্ট খাইনানি নাঙ্গানো আবনি উল আগস্টনি সাল নৈচি থাম স্রংনাই রকনি কক থুম আমজগুই নাইজাগানো কক থুমতে আওয়াইমুং মন্ত্রী

0: ডক্টর এলমরু গানসাকা ককতুমা থুমনাই রক্তাই সা খামিয়া অংখাই এবার পাটিমুঙ্গক লাই সা খামিয়া নগক লাই সা খামিয়া তংহালগ বরকনি নুখুং নাংমানি জরাও পইলা বেরামনি রাংমানিনি চুবাচুইয়া ফানাও সাংবাদিক কল্যাণ সংকল্প চেংজাগৈ টঙ্গু লোকসভা মন্ত্রী আকচুসাকা প্রেস ইনফরমেশন ব্যুরো তৈ হাস্তে কেন্দ্র বাই নাইকলজাক হাফাংনি গসিমুং মানজা ককতুমা থুমনাই রকনি লগে লগে গসিমুংক্রী ককতুমা থুমনাই রকব অস্কিমক খবজাগানো হাস্তেনি বেবাক পঞ্চায়েত নক হকা ইয়াকাকজা খাইনানি কবক মুংনা রেখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালো আগরতলা প্রজ্ঞা ভবন মিয়া টিভি মুক্ত ভারত অভিযান সামং বতাংনি বখাগ সংসারজাক হজাকমুং সামং বতাং চেঙ্গি হাস্তেফা সাকা খকা বেমার নতুই জবা খাইনাব সা খামনি রায়দা তৈ সিমিয়া বেবাক লুকুরকনি সাকথারমুং বাই অ সামং বতাং ন বসকাঙ্গি মা তলাংনাই পান্ডাব হাস্তেফা টিভি মুক্ত ভারত অভিযান এপনব চেঙ্গি রেখা ফেকমুং কারজাক ত্রিপুরাস নামতি সানাবো নাইকল ফাংনি বেবাক বেরেম তৈব কথাউই সাকথার মুংতৈ সামং তাংনানি নাংনাই হিনি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া তাংন কতর টাক্স মনিটরিং সিস্টেমনি ককলাম সালাইমাব অকন সাকাব ব সাকা নাংখে তৈব আলাইদাকে টাক্সফোর্স নামই ড্রাগস তৈ রায়দাকরি সামং কেবেঙ্গি ইয়াপ্রি রমনাই বেড়াইক্রি হামক্রাইও স্রাই স্রাই তংখনি সাকাবো ফানবক সিনই ককনার খা মন্ত্রী অকরা বসকাংচুকু সালমারিনি সিমি চিসিনি সালমারি জরা সংসারজাক না থাঙ্গই তংমা হর ঘর তিরঙ্গা সামং বুতাং তৈ বন্দে মাতরম ফিল সারা বাচি বিশি পুমা পালাইমানো রুগী সংসারজাক না থাঙ্গই তংমা জুদা জুদা সামং বুতাং চাসারুনাও মন্ত্রী অকরা হাঙ্ক নাইকল ফাংন বেবাক বেরামনি যুগালিমুং নাহারনা দাগিমুং রেখা আবনকারিব মন্ত্রী অকরা হাস্তেনি জুদা জুদা হামক্রাইনি বাবাইন তুইব ককনার খা এনএফ রেলওয়ে নি বখাক্তি সাজাখা লামদিং বদরপুর বেদেকনি নিউ হারাঙ্গা যাও রেল স্টেশন নি লাইন নি স্নামফির মুং সামুং তাংজাগৈ তংমাবাই ট্রেন নি জরা কিসা স্লাই জাখা নারেঙ্গি আগরতলা 15650 এক্সপ্রেস ট্রেন নারেঙ্গিনি সিমি তিনি হর দামচি সতি থামচি ফাইনানি লামরিওয়ানো 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস ট্রেন আগরতলানি সিমি তিনি হর দামচি সা সতি থামচি নারেঙ্গি থাংনা লামরিওয়ানো আবনকারিব 14619 আগরতলা ফিরোজপুর কন্টেনমেন্ট এক্সপ্রেস ট্রেন তিনি হর দাম চিসা সতি থামচি থাংনা লামরেওয়ানো মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া দিল্লি ও কমনওয়েলথ গেমস ভারত জুদু ও ভারত পুইলা রাংসাক মেডেল মানায় ত্রিপুরানি জুদু থাই অস্মিতা দেন বরমিয়া ফারকা বিনি ও কাহামান মারি হাকতনি রাসাই রাসাই শিকলা থাই রকন খা থাংসারিওয়ানো মন্ত্রী অকরা অস্মিতানি থিনাং থাই বাবায় তৈব হামক্রাই তুবুয়ানি বসকাঙ্গি সালো ত্রিপুরাতে হা কত নিবুমুকুচুগ তিসাওয়ান হই খাকামানি কক সাকা খনা নিসিমি চুকু সালমারি জরা উদয়পুর হাস্তে বেরেমনি সুব্রত মুখার্জি কাপ উমর চিসিনি বিশিনি ফুটবল বাতাইলাইমুং চেংজাগানো গুমতি হাঙ্কনি স্পোর্টস অফিসার বিশাল সাহা ককমা থুমনাই রকনি থুম অকক ন সাকা হাস্তেনি কাইচার হাঙ্কর অ বাতাইলাইমাও মানজাগানো তাবুক নবার তিবারনি ককতুমা বসকাং দাম নিচি ব্রিয় ন খামনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর গবাং বাতি ওই মানো হই হজাক মুং রেখা নবার তিবার নাইখং তিনি সালনি সাকানি তুমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আইচুক বুখাক খামানি তুমারি তংমানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জড়াতুই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি দামই সতী ব্রৈচি বাও
1: পর্যক্রমে এতক্ষণ শুনছিলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন ইন্দ্রাণী সেন এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণীর কৈলাসহর আধুনিক গান, আজকের শিল্পী রূপঙ্কর এবং পায়েল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ল্যাব ফোন ইন সুরের ভেলা।

আকাশ পানি কয়লা শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে লাইভ ফোন ইন শুরুর বেলা। বন্ধুরা, এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, দূরের এবং কাছের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের শুরুর বেলাতে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর আপনাদের ভালো সময়গুলোকে আরও প্রাণবন্ত করে নিতে আমরা হাজির হলাম আজকের আসরে। তো আর দেরি নয়, কথা নয়, সবাই হাতে ফোন নিন এবং ডায়াল করুন 0382429512 এই নম্বরে, শুনুন পছন্দের গান।

0: নমস্কার দাদাভাই।
1: নমস্কার,
0: আমি কুমারগাঁও থেকে বলছি। দাদ
1: কেমন আছেন?
0: দাদাভাই ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমিও দাদাভাই খুব ভালো আছি।
1: আচ্ছা আচ্ছা,
0: দাদাভাই আমি একটি বাংলা ছায়াছবি গান শুনবো, ছবির নাম সুরের আকাশে।
1: সুরের আকাশে। হ্যাঁ, কোন গানটা?
0: গানের কলি হচ্ছে কথা দিলাম আমি, কথা দিলাম কিশোর দা আর আশাজির কণ্ঠে। দাদাভাই
1: হবে।
0: আমার সঙ্গে আছেন আশুতোষ দাদাভাই, সঙ্গীত ভূতমণি, লালন ভাই, বাদল ভাই, দাদাভাই আপনিও রয়েছেন।
1: ভালো আছি।
0: ভালো থাকবেন দাদাভাই, নমস্কার।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার নুজদা,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি।
0: হুম হুম
1: আপনি নিশ্চয় ভালো আছেন?
0: হুম হুম ভালো আছি। আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দাদা। তো আজকে আমাকে কৃষকদার কণ্ঠে একখানা গান শুনিয়ে দিন, কারণ কৃষকদার জন্মদিবসের রেশ কিন্তু এখনো যায়নি, আর গত দুদিন ফোনটাও লাগেনি, ওনাকে আমি শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারিনি। ছবির নাম লাল কুঠি, আর গানটা হচ্ছে কারো কেউ নই কোয়া, ওই গানটা শুনে দিন। আমার
0: ঠিক আছে।
1: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, পশ্চিমবঙ্গ থেকে লালন ভাই, বাদল ভাই, আর আসাম থেকে জওহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, আর শুনবেন অমল ভট্টাচার্য, আর ত্রিপুরা থেকে শুনবেন অবিনাশ তেলি, গুলটি ঘোষ, বরুণ ভাই, পিন্টু ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন এই গান।
0: আচ্ছা আচ্ছা, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুভেলা থেকে বলছি।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ কেমন আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ বলো।
1: তো আজকে আমাকে একটা গান শুনে দেবেন। গানটা হলো শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, এক ঝাঁক পাখি আর এক রাস ফুল নয়। একদিনের গানটা শুনে দেবেন। আর আর আজ হলো হিরোশিমা দিবস, কারণ আজকের দিনে 1945 সালে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানের হিরোশিমা শহরে। সেখানে অনেক লোক মারা যান আর এখনো তার প্রভাব রয়েছে। তো আজকের দিনে আমরা এটাই বলবো যে যুদ্ধ নয়, শান্তি চাই, কারণ যুদ্ধ দিয়ে কোনো সমাধান হয়নি, এখনো বিশ্বে যুদ্ধ চলছে।
0: হুম হুম
1: আর আমরা সবাই কিন্তু এই কথা বলি, কিন্তু মূলত আমরা সেটা করে দেখে
0: হুম
1: মানে দেখতে পারি না। কারণ দেখুন, আজকের দিনে এরকম আমরা বললে কি হবে? কারণ এখনকার শক্তিশালী দেশ বলতে আমরা সেই পরমাণু কার কাছে কতটা অস্ত্র রয়েছে সেটা সেই ক্ষেত্রে বলি যে এই দেশ সবচেয়ে শক্তিশালী।
0: একদম
1: এটা যদি আমরা সেই অস্ত্র না কিনে বা না বিক্রি করে যদি ভালো কাজে লাগাতাম, তাহলে হয়তো আমাদের সেটা আরো সমাজের জন্য ভালো হয়ে হতো, আর সবাই শান্তিতে বসবাস করতে পারতো। ঠিক আছে, এটাই বলবো যে আমরা সেটা নিজেরার মধ্যে যদি বিচার করি তাহলে ভালো হয়।
0: একদম
1: ঠিক আছে, আর আমার সাথে রয়েছেন অনুপ দা, রয়েছেন প্রেমজিৎ দা, রয়েছেন আশুতোষ দা, রয়েছেন সঙ্গীতা দি, রয়েছেন বুলকি দি, রয়েছেন আর রয়েছেন বিশ্বজিৎ ভাই আর রবীন্দ্র ভাই, আর রয়েছেন সুশান্ত ভাই আর বিশাখা বোন, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে শুনবো। জহর দাও রয়েছেন আর নিরঞ্জন কাকু রয়েছেন।
0: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার স্যার, আমি রাবেন বলছি। আপনার বলছি ঠিক আছে,
1: হুম,
0: একটা
1: নমস্কার।
0: কাঁচলিবে চলা গান, গানের লাইন হচ্ছে, পিটি করে ঠাকুর শুভ নদী এলো বান, চিৎকার করে বিয়ে হল কনের গা, কনের রাখা বাড়ে কনের কাজ, কনের বাবার বাড়ি যাই এবং গান শুনবে, পিটি করে ঠাকুর শুভ নদী এলো বান।
1: হুম,
0: হবে গানটি স্যার,
1: হ্যাঁ, হবে।
0: হ্যাঁ যারে নিয়ে শুনবো আমি, প্রথম তুমি শুনবে, তোমার শুনবে অভিনাথ দাদা, বিশ্বনাথ রাজবোন, কুমল গাছকে শুনবেন, অম্বিকা বোন, কুমল গাছকে শুনবেন, বিদ্যাসাগর পাড়া জীবন, আর রাজরকে শুনবে, আশিস দে বলান দাদা, বরঞ্জর, আর শুনবেন জগন্নাথ বর্মন, আঘাত পানি, যারা রেজো ভাজ করে শুনছে সবাই মেয়ে শুনবো, শুনবেন রাগি।
1: হুম।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ হ্যাঁ, বাহ কে বাত! আমাদের নূর ভাইয়ের সাথে কথা হচ্ছে। আরে নূর ভাই, মানে কি বলবো, মানে আপনাদের চ্যানেলটা এত বিজি এত বিজি, কি বলবো, মানে অবশ্যই ফোন লাগানো একটা ঝকমারি ব্যাপার হয়ে যাচ্ছে,
1: আচ্ছা,
0: তাই না?
1: হ্যাঁ
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনছি।
0: আপনাদের চ্যানেলে ফোন লাগানো একটা ঝকমারি ব্যাপার হয়ে যাচ্ছে,
1: হ্যাঁ,
0: কারণ দুদিন ধরে ট্রাই করেছিলাম,
1: আচ্ছা
0: আপনাকে
1: আচ্ছা,
0: তো পাইনি। আজ অনেক কসরত করেছি, করে করে অবশেষে আপনাকে ধরা গেল।
1: আচ্ছা,
0: এক অদ্ভুত শিহরণ, অদ্ভুত আনন্দ ফোন পাওয়া, এটা সব শ্রোতা বন্ধুরা জানে।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা,
0: আজকে
1: হ্যাঁ
0: একটা গান শুনবো নূর ভাই,
1: বলুন।
0: আপনার গানটা হলো এরকম, মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, এরকম গানটা রবীন্দ্রনাথের গান এটা আছে নুরদা।
1: হ্যাঁ আছে।
0: আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমাদের খুব ভালো বন্ধু আমার অবিনাশ,

0: ভাই ছোট ভাই প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিথুন চক্রবর্তী, দেবজিৎ দাস, তারপর আছেন আমাদের সুমন মুহুরী, আর সজল দা মানে সজল মালাকার, কার্তিক মালাকার, আর আমাদের ওই কি বলবো ও নামটা হলো সতীশ ভাই ফারুকাবাদ থেকে শুনবে, আর আমাদের অম্বালিকা ভট্টাচার্য আমার ছোট বোন, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। যাই হোক, নুরদাকে আজ পেলাম, একেবারে কি বলবো অদ্ভুত আনন্দ লাগছে। আর অবশ্যই আপনারও বোধহয় ভালো লাগছে যে আমি কোনটাতে এসে গেলাম, তাই না?
1: একদম।
0: তো ভালো থাকুন নুরদা, ভালো রাখুন, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: हेलो।
1: हेलो,
0: नमस्कार मिनुदा।
1: नमस्कार।
0: ভালো আছেন?
1: মোটামুটি ভালো আছি, আপনি
0: এই
1: কেমন
0: তো
1: আছেন?
0: মাইন্ডে বেশি ভীষণ ভালো লাগছে। আমি ভালো আছি।
1: আচ্ছা,
0: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিবেণী জেলা থেকে। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান শুনছেন, সবাইকে নমস্কার জানাই। আর গান শুনতে চাই আজকে আমি। ছবির নাম হচ্ছে অমর প্রেম, আর গানটি হচ্ছে বিদেশ থেকে ফিরে দেশে কান্না ভালো লাগে, এই গানটি শুনবো। আর আজকে দেখুন, একটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, স্মরণীয় দিন, আজ হচ্ছে 6ই আগস্ট। দেখুন, আসলে আমরা সবাই যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান করা যায় না, যুদ্ধ করে মানুষের প্রাণ ধ্বংস করা যায়, যুদ্ধে আমাদের হিংসা বাড়ায়, কিন্তু শান্তি আসে না। তাই আমরা আজকের দিনে সেটি আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেই, সেই শান্তির বার্তা, যে যুদ্ধ নয় শান্তি। কারণ দেখুন, 1945 ইংরেজিতে 6ই আগস্টে আমেরিকা জাপানের এই হিরোশিমার উপর যেভাবে পারমাণবিক অস্ত্র বোমাটি নিক্ষেপ করেছে, তাতে কিন্তু প্রায় 1,40,000-এর বেশি মানুষের কিন্তু প্রাণহানি হয়েছে। আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে এই সকল মানুষের প্রতি, নিহতদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই, তাদের আত্মার কামনা করি ঈশ্বরের কাছে। আর দেখুন, আসলে সেই যে পারমাণবিক অস্ত্র, সেই অস্ত্রটি মানে কি বলবো, অনেক মানে প্রথম অস্ত্র ব্যবহার করছিল আমেরিকা। আজকের দিনে তার কিন্তু এখনো অব্দি তার যে বোমার যে গ্যাসের যে মানে পাওয়ারটা এখনো কিন্তু চলছে। এখনো যারা জন্ম হচ্ছে, যাদের শিশুদের, তারা কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে। সেই দিনটা আমাদের কাছে একটি মানে কি বলবো, সুখের দিন বলতে হয়, সেটি দুঃখজনক একটি ঘটনা। আর আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠানে গান শুনতে চাই দাদা, দু চারজনের নাম বলবো, আপনার অনুমতি চাইছি।
1: হ্যাঁ, বলুন।
0: প্রথমে তো আপনি শুনবেন দাদা, তারপর রয়েছে অনুপ কুমার ভট্টাচার্য মহাশয়, আশুতোষ দেবনাথ, আর জহরদা রয়েছেন, রয়েছেন অবিনাশ দেবী মহাশয়, খুব ভালো একজন শ্রোতা বন্ধু, বিভিন্ন বিষয় নিয়ে তিনি অনুষ্ঠানে তুলে ধরেন। যাই হোক, আসলে দেখুন, অনুষ্ঠানটি হচ্ছে আমরা গান শুনের একটি অনুষ্ঠান। গানকে কেন্দ্র করে যদি কোনো ভালো তত্ত্ব যদি কোনো শ্রোতা বন্ধু দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। তারপর রয়েছে নিরঞ্জন কাকু, রয়েছেন সুতপা ভট্টাচার্য, সঙ্গীতা দেবনাথ মহাশয়া, অম্বালিকা দেবী, তারপর মিঠুন চক্রবর্তী বেঙ্গালুর থেকে, আর বজিৎ দাস, আর রয়েছেন মোটামুটি যারা অনুষ্ঠান শুনছেন এখন, আর বাদল বাবু রয়েছেন, আর লালন বাবু, খুব ভালো শ্রোতা, পশ্চিমবঙ্গ থেকে ওনারা ফোন করেন। ঠিক আছে, এই মুহূর্তে যারা শুনছেন আপনারা সবাই
1: ঠিক আছে,
0: শুনছেন আমার এই গানটি, সবাইকে অনুরোধ করছি, আর শুনতে থাকুন আকাশবাণী কৈলাস শহরের সবগুলো অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ, রাখছি, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনি

0: নমস্কার দাদাভাই।
1: নমস্কার,
0: আমি সঙ্গীতা দেবনাথ চন্ডীপুর থেকে বলছি।
1: কেমন আছেন?
0: ভালো আছেন দাদাভাই?
1: হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি।
0: তো দাদাভাই, আজকে আমাকে শুনিয়ে দিন দুই অধ্যায় ছবি থেকে শিশুদার কণ্ঠে আকাশ পথে প্রেম করেছি। আর আমার সঙ্গে রয়েছে লালন ভাই, বাদল ভাই, অবিনাশ ভাই, রাজেন্দ্র ভাই, বরুণ দাদা, বুলটি দিদি ভাই, কমলপুর থেকে নিরঞ্জন কাকু শুনবেন, আর আসাম থেকে জহর দাদা, প্রেমজিৎ দাদা, আর এই মুহূর্তে যারা শুনছেন সবাই কিনে শুনবেন।
1: আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি আপনার
0: তো রাখছি
1: পছন্দের
0: দাদা
1: গান।
0: ভাই,
1: হ্যাঁ
0: ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন।
0: নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
1: মোটামুটি ভালো আছি।
0: দাদা, একটা গান শোনাবেন, শিল্পী হচ্ছে কুমার শানু ও অনুরাধা পরবাল, আর গানটা হচ্ছে চলো যাই সেই দেশে। এই গানটা হবে?
1: হ্যাঁ দেখছি। বলেছিলেন চলো যাই,
0: চলো যাই সেই দেশে।
1: হ্যাঁ হবে।
0: আচ্ছা, এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেময় চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, আনন্দ ধারা, বুল্টি দিদি ভাই, সঙ্গীতা দেবনাথ, কণিকা দিদি ভাই, আর বাদল খটিয়াল, এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধু নিয়ে শুনবো।
1: আচ্ছা ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান। সন্ধ্যা থাকুন, ভালো থাকবেন।
0: হ্যাঁ ঠিক আছে, নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো
1: হ্যাঁ, সুব্রত থেকে বলছি।
0: দাদা, নমস্কার, আমি বিশাখা দাস বলছি, বৈজ্যনাথনগর থেকে।
1: আচ্ছা আচ্ছা,
0: আমি একটু রবীন্দ্রসঙ্গীত গান শুনবো, সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের
1: কোন গানটা?
0: তোমার কোলাহল ওই গানটি। দাদা আপনি ভালো নি?
1: হুম হুম ভালো আছি।
0: হবে গানটি?
1: হ্যাঁ দেখছি, হবে। সঙ্গে কেউ আছেন?
0: হ্যাঁ, আমার বৌদিমণি আছে আর আমার বোনও আছে।

0: আছে, আর দা এই অভিলাষ দাদাভাই আছে, আপনি শুনবেন না, সবাই শুনবে।
1: আমরা তো শুনবোই।
0: রাখছি, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনার গানটি যে শিল্পীর কণ্ঠে শুনতে চেয়েছিলেন সেটা এই মুহূর্তে পারছেন আমরা, জয়তী চক্রবর্তীর কণ্ঠে গানটি শোনাতে যাচ্ছি, শুনুন, ভালো লাগবে।

শ্রোতা বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো। তো বুঝতে পেরেছেন বিদায় নিতে হচ্ছে। তো যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আগামী শনিবার অনুষ্ঠানে। ততক্ষণে সকলে সুস্থ, সুন্দর এবং ভালো থাকা হয় যেন এই প্রত্যাশা রইল। সবাইকে নমস্কার।

আকাশ বাণী কয়লা শহর। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের আসর সপ্তাসর, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 1টায়। 1:05 ছায়াগীত অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2টায়। 2:15 ছোটদের গান মনসা মঙ্গল 2:30। বেলা 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ। রব্যবহিত পরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান বেলা 3:10। সন্ধ্যে 6টায় গড় গৃহস্থী, 6:30 শুনবেন মনসা মঙ্গল।

সন্ধ্যা 7টায় আগরতলা কেন্দ্রীয় ককপারক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রীয় ককপারক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। 8:10 শুনবেন অনুভব মিশ্র গানের আসর। 8:30 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00।

নটা পেজে 15 মিনিটে শুনবেন গজল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতির সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাস শহর অনুষ্ঠান মালায় এবারে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের আসর সপ্তাসুর। অনুষ্ঠানে আজ শুনবেন নাগাল্যান্ড রাজ্যের গান।

শুনছিলেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের আসর সপ্তস্বর। আসর আজি শুনলেন নাগাল্যান্ড রাজ্যের গান। এবারে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজি শুনবেন মেহেরবান ছবির গান। প্রথম গানের শিল্পী অনুরাধা পারোল এবং সোনু নিগম।

গানটি শুনলেন অনুরাধা পরওয়াল, সোনু নিগম এবং সহশিল্পীদের কণ্ঠে। এবার গানটি শুনবেন সুরেশ ওয়াদকার এবং অনুরাধা পরওয়ালের যুগল কণ্ঠে।

গানটি শুনলেন অনুরাধা পারোয়ালের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা শুনছেন মেহেরবান ছবির গান। এবার গানটি শুনবেন অনুরাধা পারোয়াল, বিনোদ রাথোড় এবং সহশিল্পীদের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন মেহেরবান ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় বেলা 12 বেজে 59 মিনিট হয় 35 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

দ্বিতীয় ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন অজানা শপথ ছবির গান।

নতুন জীবনের পর মণিহার চাপের গান শুনলেন, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবারে ছবি পলাতক।

শুনছিলেন যে আগের অনুষ্ঠানে বিভিন্ন বাংলা চেপের গান, শেষ হলো বাংলা চেপের গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবার রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। লোকসভা বেলা দুটো পর্যন্ত এবং রাজ্যসভা 2:15 পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বন্যা কবলিত আসামের শিবসাগর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওড়িশার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধারণীধারণ। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। বেলা 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা হিরোশিমায় পারমাণবিক বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 81 বছর আগে আজকের দিনে হিরোশিমায় এবং 9 তারিখে নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে লক্ষ লক্ষ নিরাপরাধ সাধারণ মানুষের মৃত্যু হয়। অধ্যক্ষ বলেন, বিধ্বংসী অস্ত্র থেকে বিশ্বকে মুক্ত করতে এই সংসদ অঙ্গীকারবদ্ধ। পৃথিবীজুড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং পারমাণবিক অস্ত্র নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
1: আজ সে 81 বর্ষ পূর্ব জাপান কে হিরোশিমা ও নাগাসাকি শহর পর ক্রমশ 6 ও 9 আগস্ট 1945 কো পরমাণু বম গিরায় গে থে। ইস অভূতপূর্ব ত্রাসদী মে লাখো নির্দোষ লোগো নে আপনে প্রাণ গবায়ে তথা অসংখ্য লোক গম্ভীর রূপ সে প্রভাবিত হুয়ে। ইয়ে সভা বিশ্ব কো সামূহিক বিনাশ কে হাতিয়ারো সে মুক্ত করনে কে লিয়ে আপনি প্রতিবদ্ধতা পুনঃ দোহরাতি হে।
0: এরপর অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী দলের সদস্যরা ছাত্র বিক্ষোভের সময় পুলিশের আচরণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতিতে অনড় থাকেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব উল্লেখ করে বলেন, সংসদীয় কাজে প্রতিটি সদস্যের বিভিন্ন বিষয়ে উত্থাপন করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু বিরোধী সদস্যরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি অপরিবর্তিত থাকে। অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর 12টা

0: পর্যন্ত, পরে বেলা 2:15 পর্যন্ত মুলতুবি করা হয়। সকাল 11টায় অধিবেশন শুরু হলে মন্ত্রীরা উচ্চকক্ষে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন। বাণিজ্য, শিল্প এবং রাসায়নিক ও সার বিষয়ক বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনগুলিও সদনে পেশ করা হয়। এরপর বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজকর্ম শুরু করেন। কয়েকজন সদস্য জরুরি কিছু বিষয় উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, প্রতিটি সাংসদের কাছ থেকে শালীনতা বজায় রাখা এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবেন সেটি আশা করা হয়। বক্তৃতার সময় কোনো সদস্য স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেন, তবে তা হবে সুশৃঙ্খল এবং অর্থবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান আরও মজবুত হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয়ই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভের শুরু করার কথাও ঘোষণা করা হয়েছে। সৃজনশীল অর্থনীতির আন্তর্জাতিক স্তরের অন্যতম বাজার দুদিনের ব্রিক্স ওয়েভস বাজার আজ মুম্বাইয়ে শুরু হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির 500 জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী আশিস সেলার, তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অরেঞ্জ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির প্রসঙ্গে একাধিক আলোচনা, ক্রিয়েটার্স হাব, B2B জোন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারতে PM সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ অতিক্রম করেছে। নতুন দিল্লিতে CII আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে মন্ত্রী বলেন, বর্তমানে 19 লক্ষ পরিবার বিদ্যুতের বিলকে শূন্য রাখার সুবিধে পাচ্ছে। শ্রী যোশী বলেন, এই প্রকল্পের মাধ্যমে 12 লক্ষেরও বেশি পরিবার বাড়তি বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ এগিয়ে চলেছে।
1: We have crossed 50 lakh beneficiary household. Today 1 lakh households are added under the scheme every 6 days. The pace of the installation has increased more than 3.2 times in just 9 months from 5000 installation per day in October 2025 to over 16328 per day in July 2026. And 19 lakh households are receiving zero electricity bill. More than 12 lakh households have earned 421 crore by selling the surplus electricity.
0: Lok Sabha Adhyaksha Om Birla, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, তার সুসংহত বাগ্মিতা, সংবেদনশীল নেতৃত্ব এবং জাতীয় স্বার্থে দৃঢ় নিষ্ঠার মাধ্যমে সুষমা স্বরাজ ভারতীয় রাজনীতিতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানিয়ে ভদ্রতা ও সরলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাসরা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গত সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। 55 বছর বয়সী উমাশঙ্কর সিং মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, BSP নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তে শিবসাগর জেলার নেপালিখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95-এ পৌঁছেছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000-এ পৌঁছেছে। জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ সহ সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। অন্যদিকে ওড়িশার মহানদী সহ সমস্ত প্রধান নদ নদী জলস্তর হ্রাস পাওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির

0: উন্নতি হয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আজ 2021 সালের লখিমপুর খেরি হিংসা মামলার মূল অভিযুক্ত আশিস মিশ্রর জামিনের শর্তাবলী শিথিল করার আর্জি খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূরিয়াকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনিয়ার বেঞ্চ জামিন শিথিলের এই আবেদন খারিজ করে দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মধ্য ইউরোপে আবারও দাবদাহ শুরু হয়েছে। স্লোভাকিয়া এবং অস্ট্রিয়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্লোভাকিয়ায় এই গ্রীষ্মে এ নিয়ে তৃতীয়বার তাপমাত্রা নতুন উচ্চতায় পৌঁছাল। কামোডিয়া নাকড এ ঘাড়মে শহরে সর্বোচ্চ 41.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অস্ট্রিয়া স্লোভাকিয়ার সীমান্তের কাছাকাছি বাট ডয়েজ আলটেনবুগে সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সার্বিয়ার জরুরি পরিষেবা কর্মীরা সেদেশে ছড়িয়ে থাকা একাধিক দামানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, উত্তর লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তারা এডেন উপসাগরে সৌদি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে হুতির সামরিক মুখপাত্র এ তথ্য জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধারণীধরন। ডিসকাস থ্রোয়ার ইয়ামান কম্বোজও ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। লোকসভা বেলা 2 এবং রাজ্যসভা 2:15 পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ। এবারে মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় কলকাতায় ইয়ুথ কয়্যার।

রোজে মাঠে 1862 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স মাত্র 17 বছর তখন তিনি কিউবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। স্প্যানিশ সরকার তাকে নির্বাসন দণ্ড দেয়। দেশকে ভালোবাসার অপরাধে অপরাধী কিশোর হোজে মাটেকে জীবনের অধিকাংশ সময় দেশান্তরী হতে হয়। 12 বছর নিউ ইয়র্ক শহরে থাকেন। দেশান্তরী অবস্থায় তিনি 70-টির মতন কবিতা, গীতি কবিতা ও উপন্যাস রচনা করেন। স্প্যানিশ ভাষায় তার অসীম দক্ষ

হয়েছিল। নির্বাসন দণ্ড ভোগের পর 42 বছর বয়সে আবার তিনি স্বদেশে ফিরে আসেন। 1 বছর পর হোজে মাঠে আততায়ীর গুলিতে নিহত হন। সম্ভবত এই রচনা তাঁর শেষ কবিতাগুলির অন্যতম। একটি প্রচলিত সুরে তাঁর এই কবিতাটি গাওয়া হয় আজও।

শুনছিলেন মাতৃবন্দন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে। এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

শুনলেন শুভ্রা সরকারের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো ছোটদের গান আকাশমণি কৈলাস শহর। এবারে শুনবেন মনসা মঙ্গল।

0: মনসামঙ্গলের আজকের পর্ব লোহার বাসর, পরিবেশনায় পাখির বাদা কৈলাসহরের প্রতাপ চন্দ্র নম ও তার দল।
1: জয় জয় পদ্মাবতী প্রীতে।

হিরণ্য ভাইয়া নাগিনী গো ছাড়িল বিষ জাল, আর সেই পথে প্রবেশিল লোকায় জমকাল। নিদ্রা নিদ্রা বলিয়া ডাকেন জয় বিষহরি, আর পদ্মার আজ্ঞা পাইয়া নিদ্রা আসে তোরা করি। নিদ্রা হুলি দিয়া পদ্মা গো কৈলাসে চলি যায়,

আর কেমনে মারিব আমি কামড়েরও ঘাও। সুন্দর লোখারির উপরে দেখি প্রাণ ফাটে, সুন্দরী বিফুলা আছে লোখারি নিকটে। উটো উটো বলি লোকাই বলে খালি নাগে খালো।

অন্তর, আর বার আসন করে বুকের উপর, তিনবার অপমান কইল বাদুয়ার নন্দন, মারিব কামড়েবে রাখি কোনজন, মহাক্রোধে নাগিনী এগো কোন কর্ম কইল।

হ্রাস পাইয়া লক্ষিন্দর হইল কাতর। আমার লাটরে লিখা গো আসিল কর্মফল, আর প্রাণেশ্বরী না দেখিয়া হইল বিকল। বিপুলার শিওরে পত্র থইল তখন, আর বিষে বিকল লুকাই ধরাইতে নারে মন। গায়ক কবি ষষ্ঠী বরে মধুর বার।

লুহার গড়ে থাকি গন্না গো কর এক রন্দন, আর হিঙ্গুল মন্দিরে থাকি সুনের ধাইল মন। শুনো শুনে ওরে প্রভুরে লঙ্কার সদাগর, মর বধুর ক্রন্দন শুনি লুহার বাসর, না চিন্তি।

0: শুনলেন মনসা মঙ্গলের লোহার বাসর পর্বটি। শিল্পীরা ছিলেন পাখিরবাদা কৈলাসহরের প্রতাপচন্দ্র নম, দিলীপ দেব, কানু নম, দীপক নম, মনোরঞ্জন পাল ও শ্রীনিবাস দেব। এই
1: শুনলেন মনসা মঙ্গল। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতাবন্ধুর এবারে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হয়েছে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।

तूने अभी देखा नहीं, देखा है तो जाना नहीं, जाना है तो माना।

0: केंद्रीय मंत्रिमंडल ने आज 23,731 करोड़ रुपए के कुल परिव्यय के साथ राष्ट्रीय चक्रीय जैव ऊर्जा योजना गोबर्धन को मंजूरी दे दी है। मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने कहा कि ये योजना देश की स्वच्छ ऊर्जा यात्रा में एक महत्वपूर्ण पड़ाव है। इसके अंतर्गत देश के प्रचुर कृषि अवशेष, पशु गोबर, गन्ना अपशिष्ट, नगर पालिका जैविक अपशिष्ट और अन्य जैव संसाधनों को स्वच्छ ईंधन और जैविक खाद में परिवर्तित कर ग्रामीण आय तथा राष्ट्रीय आर्थिक मूल्य में वृद्धि का लक्ष्य है। उन्होंने कहा कि योजना का उद्देश्य बड़े पैमाने पर निजी निवेश को आकर्षित करना और रोजगार सृजित करना है।
1: कंप्रेस्ड बायोगैस CBG, इसका प्रोडक्शन एक डेकेड के अंदर 10 गुना बढ़ाने का टारगेट, करीब 5 MMT प्रोडक्शन के लेवल तक पहुंचाने का इसमें टारगेट लिया गया है। अगर इसको हम एनवायरमेंटल पॉइंट से देखें तो दिस विल सेव अबाउट 40 मिलियन टन्स ऑफ कार्बन डाइऑक्साइड एमिशन, करीब 75,000 करोड़ रुपीज नेशनल GDP को एड होगा और अबाउट 1.5 लाख जॉब्स विल बी क्रिएटेड बाय दिस प्रोग्राम।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন AIR অ্যাপে। জানিয়ে দিচ্ছি আজকের সান্ধ্য অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থিতে শুনবেন কৃষি আলোচনা। 6:30 মনসা মঙ্গল গান, আজকের পর্ব বিপুলার বিলাপ, পরিবেশনায় জয়লক্ষ্মী দাস এবং সহশিল্পীরা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভব। অনুভবে এবার একক হিন্দি ছবি কারবার থেকে নেওয়া বিভিন্ন গান। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ললিত এবং কৌশিক কানাড়ার আগে শরৎবাদন শিল্পী অভিষেক লাহিড়ি। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, এখন ঘর গৃহস্থিতে শুনুন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং একই সঙ্গে কিষাণবাণী কৃষি আলোচনা।

বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত

0: গুরুত্ব, বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে বীজ বপনের মাধ্যমে ধান চাষ নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহ কৃষি অধিকর্তা মিঠুরানী দেবনাথের সাক্ষাৎকার।
1: কৃষক বন্ধুরা, কৃষি বিষয়ক অনুষ্ঠানে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বীজ বপনের মাধ্যমে ধান চাষ। আসলে বর্তমানে কৃষিক্ষেত্রে শ্রমিকের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণে ধান চাষে নতুন প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতির ব্যবহার দিন দিন বাড়ছে। এর মধ্যে বীজ বপনের মাধ্যমে ধান চাষ একটি সম্ভাবনাময় পদ্ধতি হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সঠিকভাবে এই পদ্ধতি অনুসরণ করলে শ্রম এবং খরচ দুটোই কমানোর পাশাপাশি ভালো ফলনও কিন্তু পাওয়া সম্ভব। এ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিঠুরানী দেবনাথ, সহকারী কৃষি অধিকর্তা, রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র আগরতলা। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব, এই যে বীজ বপনের মাধ্যমে, আগেও তো আমরা বপনের মাধ্যমে করতাম, সেক্ষেত্রে হয়তো আর ছড়িয়ে ছিটিয়ে করতাম, তা এখন নতুন করে যেটা আসছে যে বীজ বপনের মাধ্যমে ধান চাষ, এই বীজ বপনের মাধ্যমে ধান চাষ বলতে আমরা ঠিক কি বুঝব?
2: বীজ বপনের মাধ্যমে যে ধান চাষটা, এখন আমাদের এই বিভিন্ন চাষিরা মাঠে চাষ করে থাকছেন এবং আমরা বিভিন্ন গবেষণা থেকে আমরা দেখতে পেয়েছি যে সরাসরি যদি আমরা বীজ বপন করি আমাদের জলের সাশ্রয় হয় এবং আমাদের শ্রমিক কম লাগে, সময় কম লাগে। সেই ক্ষেত্রে জলের সাশ্রয়ের যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 15-40% জল কম লাগছে এবং শ্রমিকও কম লাগে। শ্রমিক কম লাগে কেন, একটু আমি একটু আগে থেকে বলছি, যেরকম আমরা যখন চারা রোপণ করি সেই ক্ষেত্রে আমাদের বীজতলাটা তৈরি করতে হয়, কিন্তু এখানে যেহেতু আমরা ধানের সরাসরি বীজ বপন করব, সেই জন্য আমাদের ধানের যে বীজতলাটা তৈরি করতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট বীজটা লাগিয়ে দিচ্ছি। এবং বীজ যখন লাগাবো,
1: চারা তৈরি
2: করতে হবে না, ডাইরেক্ট আমরা বীজটা লাগাবো। এবং বীজ লাগানোর পূর্বে আমরা কিছু সতর্কতা অবলম্বন করব, যেরকম আমরা যখন চাষ করি তখন তো আমাদের পোকামাকড় আক্রমণ হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে থেকে ওটাকে জৈব ছত্রাকনাশক, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি হয়, সেই জৈব ছত্রাকনাশক 10 গ্রাম প্রতি কেজি বীজে দিয়ে আমাদের যখন আমরা বীজ বপন করব তার 1 ঘন্টা আগে থেকে ওটাকে সিড কোটিং বলে, ওটাকে যেমন কাদা কাদা যেরকম একটা ভাব হয় সেই ভাবটা বীজ এবং ওই ট্রাইকোডার্মা ভিরিডির মধ্যে ওই ব্যাপারটা আনতে হবে। তারপর ওটাকে ছায়াতে শুকাতে হবে, শুকিয়ে তারপরে 1 ঘন্টা পর আমরা বীজটাকে ডাইরেক্ট আমরা সরাসরি লাইনে লাগাবো, ছিটিয়ে নয়। যদি ছিটিয়ে লাগাই তাহলে আমাদের প্রচুর বীজ লাগবে, আমাদের তখন সেই ক্ষেত্রে আবার চাষের যে খরচটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেটা লাইনে সারিতে করে লাগাবো। সারিতে করে লাগালে আপনাদের চাষের আমাদের বীজের পরিমাণ কম লাগবে এবং খরচও কম হবে। এবং লাগাতে গিয়ে আমরা কি করব, যখন দূরত্বটা রাখবো 20x15 সেন্টিমিটার, 20x15 সেন্টিমিটার রাখবো এবং প্রত্যেক 2 মিটার অন্তর বা 10টা সারির পরপর 30 সেন্টিমিটার আমরা গ্যাপ রাখবো, যাতে রোগ পোকাও কম হয়, চলাচলও আমরা চলাচল সহজেই করতে পারি, মাঠের বিভিন্ন কাজগুলো সুন্দর করে করা যায়। সেই জন্য আমরা 30 সেন্টিমিটার আমরা গ্যাপ রাখবো এবং এটা হচ্ছে লাগবো কি দূরত্ব। এবং তারপর আমরা কি করব, যখন আইলগুলো ইয়ে করবো, আমাদের বান্ডগুলো যেগুলো হয় সেগুলোতে আমরা গাঁদা ফুলের গাঁদা ফুল লাগাবো বা যে কোনো ধরনের ডাল জাতীয় শস্য, যেমন আমাদের মুং, তারপরে আমরা যেমন বরবটি, সবজির মধ্যে আমরা বরবটি, যেরকম আমরা জানি কাশি কাঞ্চন একটা জাত হয় যেটাতে আপনার ওটাতে স্টেকিং দিতে হয় না, ওটাতে আমরা যেটা কাঠি দিয়ে দাঁড় করিয়ে এটা বাইয়ে দিতে হয়, সেই জিনিসটা আমাদের করতে হবে না। তো সেটা তো শুধু ডাইরেক্ট মাটিতে হয় বলে আমরা ওটাতে ফলনও পাবো এবং ওখানে আমরা কেন এটা করব, কারণ ওটা আপনার যাতে বন্ধু উপকার সংখ্যাটা যাতে বাড়ে,

0: সেই জন্য আমরা ওই আইলের মধ্যে আমরা বান্ডের মধ্যে বরবটি লাগাবো বা মেরিগোল্ড লাগাবো, গাঁদা ফুল চাষ করবো, সঙ্গে ফুলটাও পাবো, সঙ্গে আমরা যাতে এটা পোকামাকড় নিয়ন্ত্রণে আসে, কারণ যেহেতু এটা আমাদের বন্ধু পোকার সংখ্যা বাড়ায় যেটা নাকি শত্রু পোকাকে দমন করে, সেইভাবে আমরা এটাকে লাগাবো।
1: আচ্ছা, এটা তো লাগানোর একটা পদ্ধতি বললেন, কত বা কত দূরত্বে হবে সব কিছু বললেন, এর আগে তো জমিটা আমাকে তৈরি করতে হবে, তো জমিটা কিভাবে তৈরি করব?
0: জমিটা হচ্ছে যে আমরা নর্মালি জমি যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব, কিন্তু জমিতে জলের পরিমাণটা, যেমন এটা ডাইরেক্ট বীজ বপন হবে তো সেই জন্য আমাদের 2-3 সেন্টিমিটার বেশি আমরা জল রাখতে পারবো না, বা না রাখলেও যেদিন ডাইরেক্ট বীজ বপন হবে সেদিন যাতে মাঠে জল একদমই না থাকে, হালকা মাটিটা জাস্ট ভিজা থাকবে, আর পরে যে জলের স্তরটা মেনটেন করতে হবে 2-3 সেন্টিমিটার মেনটেন করলেও হবে।
1: আর নর্মালি তো বড় হওয়ার পর নাকি?
0: হ্যাঁ, আমরা নর্মালি তো বা 2-3 দিন পরেও আপনি 2-3 সেন্টিমিটার দিলে হয়ে যাবে, কিন্তু নর্মালি আমরা ট্রান্সপ্লান্টিং এর ক্ষেত্রে তো আমাদের 15-20 সেন্টিমিটার এরকম জল প্রায় প্রত্যেক দিন মেনটেন করতে হয়, সপ্তাহে একবার মানে 3-4 বার আমরা জল বার করছি, আবার মাঠে দেওয়া হচ্ছে, সেইভাবে আমরা 15-20 সেন্টিমিটার জল এগোবে, কিন্তু এই ক্ষেত্রে আপনার 2-3 সেন্টিমিটার জল মেনটেন করতে হবে, আর লাগানোর সময় তো জল লাগবেই না, একদম মাটি শুধু জাস্ট ভেজা থাকবে, না হলে কেন, আমরা তো যদি জল থাকে তাহলে তো বীজটা ওখান থেকে সরে যাচ্ছে না, না তার যে জায়গাটা আছে বীজ যেই জায়গা 20-15 সেন্টিমিটার দূরত্বে যেটা থাকার কথা সেটা থাকবে না, ওটা তো ওখান থেকে সরে যাবে।
1: অন্যান্য বীজ আমরা যেভাবে লাগাই
0: ওইভাবেই লাগাতে হবে, জল যাতে না থাকে, জাস্ট ভেজা ভেজা থাকবে, ওটা যাতে আপনাদের ওই অঙ্কুর উদ্গমের ক্ষেত্রেও সুবিধা হয়, যাতে আমরা সিডলিংটা খুব ভালো করে এটা জাস্ট অল্প জলের উপর দিয়ে হবে, তো এখানে তো জলের শাস্ত্র হচ্ছে, তারপর শ্রমিকের সাশ্রয় হচ্ছে, সবকিছুর দিকেই মানে এটা লাভজনক। এখন দেখা যাচ্ছে মাঠে গেলেও অনেক চাষিরা এই পদ্ধতি অবলম্বন করছে, এবং ম্যাক্সিমাম যারা করে তো ওরা লাভজনকই বলছে।
1: এক জায়গাতে কটা করে বীজ দেবে?
0: সেই ক্ষেত্রে 2-3 বীজ দেবে, আমার তো
1: কারণ আমরা যখন গুচ্ছাকারে লাগাই, যখন বীজতলা তৈরি করে চারা তৈরি করে তারপর লাগাই, তখন তো গুচ্ছাকারে একসঙ্গে অনেকগুলো গাছ।
0: হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে 2-3 বেশি আমার বীজ দেওয়া চলবে না, 3-1 তো বেরোবেই, তো সেইভাবে আমরা তাহলে তো
1: 3-3
0: আমরা না 3-3 আমরা 1 বা 2 রাখবো, পরে ভবিষ্যতে যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা রইলো, এইভাবেও করতে হবে।
1: আচ্ছা, মানে যখন চারাটা একটু বড় হলো তখন তার থেকে একটা তুলে নিতে হবে।
0: হ্যাঁ,
1: সে তুলে নিয়ে কি অন্য জায়গায় আবার লাগানো সম্ভব?
0: তুলে নিয়ে আপনি লাইনের পাশে, এই লাইন বাদ দিয়ে পাশে সামনের দিকে রেখে দেবেন, যদি কোনো কোনো সময় যদি গ্যাপ ফিলিং এর দরকার হয় তখন সেই ক্ষেত্রে ওইটার গ্যাপ ফিলিং করা যাবে।
1: আপনি বীজ শোধনের কথা বলছিলেন, আরও একবার একটু যদি বিস্তারিত বলেন যে বীজটাকে আমি মাটিতে লাগানোর আগে আমাকে কী কী করতে হবে, বা এর জন্য কি আলাদা কোনো বীজ রয়েছে নাকি আমরা প্রচলিত যে ধান চাষ করছি ওইগুলোর বীজও লাগানো সম্ভব?
0: এটা আপনি আমরা হাইব্রিড দিয়েও করে দেখেছি, হাইলিং ভ্যারাইটি দিয়েও করে দেখেছি, হাইব্রিডের তো নর্মালি উৎপাদন বেশি হয়, হাইলিং ভ্যারাইটির ক্ষেত্রেও এটা ডাইরেক্ট সিডেড রাইস খুব ভালো উৎপাদন দেয়। যেরকম আমরা দেখলাম কি, যদি সেম ভ্যারাইটিটা MTU 7029 আমি পরপর 2-3 বার করে দেখেছি, দেখা গেছে যে নর্মাল যদি আমি ট্রান্সপ্লান্টেডের ক্ষেত্রে করি 3.8-3.9 এরকম টন পার হেক্টর আসছে, কিন্তু সেটা যদি আমি ডাইরেক্ট সিডেডের ক্ষেত্রে করি, আবার সেটা যদি রোগ পোকা সব কিছু নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে করি, মোটামুটি 5 টন পার হেক্টর পাওয়া যায়, তো ফলন মোটামুটি খুব ভালোই, মোটামুটি 1 টনের তো বেশি পাওয়াই যায়, এবং যেই সেই ক্ষেত্রে তো আপনার শ্রমিক কম লাগছে, খরচও কম লাগছে, তো সব দিকেই লাভজনক।
1: আচ্ছা, এই যে বর্তমান সময়ে এই যে আপনি বলেন বীজ বপনের মাধ্যমে ধান চাষ, সেটার গুরুত্ব কিন্তু বাড়ছে, আপনার কথা অনুযায়ী আমি সেটা বলতে পারি যে গুরুত্ব বাড়ছে। এই গুরুত্ব বাড়ছে কেন?
0: গুরুত্ব বাড়ছে কারণ এখন তো শ্রমিকের খরচও বেড়ে যাচ্ছে এটাতে, তারপরে আমাদের বিশেষ করে আমাদের যখন রবি মরশুমে কি হয়, আমাদের জলের পরিমাণটা খুবই কম হয়, তো কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট বীজের দিকে যাওয়াই ভালো, এবং আমরা ডাইরেক্ট বীজটাকেই প্রেফার করছি, কারণ ইরিগেশনের একটু আমাদের অভাব হয়ে যাবে ওই সময়টাতে, তো সেই জন্য ডাইরেক্ট বীজ করাটাই মানে ভালো হবে আর
1: এই জন্য গুরুত্ব বাড়ছে।
0: হ্যাঁ,
1: প্রচুর

0: চারা রোপণ পদ্ধতির তুলনায় এই যে বীজ বপন পদ্ধতি, এর কিছু সুবিধার কথা বললেন, আর কি কি সুবিধা রয়েছে?
1: হ্যাঁ, এটার তো এমনিতে তো হচ্ছে জলের ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাচ্ছি, তারপরে খরচ কম লাগছে, শ্রমিক কম লাগছে। এই তিনটে ছাড়াও আমরা যখন লাইনে লাগাচ্ছি আমাদের আগাছাগুলো নিয়ন্ত্রণ করতে পাচ্ছি। আগাছাগুলো লাইনে হওয়াতে যদি আমরা এই ডাইরেক্ট সোয়িং করে সরাসরি বীজ বপন যে করছি ওটা যদি ছিটিয়ে লাগানো হতো সেই ক্ষেত্রে আমাদের আবার শ্রমিক বেশি লাগতো। তো আমরা তো সেটা করছি না, আমরা লাইনে লাগাচ্ছি। তো লাইনে লাগানোর ক্ষেত্রে আমাদের আগাছাটাকেও কন্ট্রোল করা যায়। তারপরও যদি দেখা যায় যে কেউ যদি ম্যানুয়াল উইডিং নিজে থেকে যদি কেউ উইডিং আগাছা নিয়ন্ত্রণ না করে, সেই ক্ষেত্রে আমরা 30 দিন পর একটা যান্ত্রিক উপায়ে আমরা একটা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা করতে পারি। আর যেগুলো পোকামাকড়ের ক্ষেত্রে আমি বলবো যে আমরা ফেরোমন ফাঁদ বলে হয় যেটা কি আমাদের মাজরা পোকাটা ধানের খুব ক্ষতি করে, সেই ক্ষেত্রে আমরা যদি মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য এই যখন ডাইরেক্ট

0: সেই ক্ষেত্রে আমরা 30 দিন পর একটা যান্ত্রিক উপায়ে আমরা একটা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা করতে পারি। আর যেগুলো পোকামাকড়ের ক্ষেত্রে আমি বলবো যে আমরা ফেরোমন ফাঁদ বলে হয়, যেটা কি আমাদের মাজরা পোকা, মাজরা পোকাটা ধানের খুব ক্ষতি করে, সেই ক্ষেত্রে আমরা যদি মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য এই যখন ডাইরেক্ট বীজ বপন পদ্ধতির মাধ্যমে আমরা যদি ফেরোমন ফাঁদও যদি লাগিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা মানে কোনো কেমিক্যাল রাসায়নিক ব্যবহার না করে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি।
1: আচ্ছা, প্রতিকানিতে মোটামুটি কতখানি বীজ লাগতে পারে?
0: প্রতিকানিতে আমাদের 800 গ্রাম হলেই যথেষ্ট।
1: 800 গ্রাম বীজ হলে
0: 800 থেকে 800 মধ্যে আমাদের হয়ে যায়। যদি আমরা বীজ যদি নষ্ট না করি, অনেকে আবার কি করে তিনটের জায়গায় 4-5টা করেও লাগিয়ে দিচ্ছে, যেহেতু সরাসরি বীজ বপন।
1: হাতের ফাঁক দিয়ে তো পড়ে গেল, সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে। যেটা জানতে চাইছিলাম যে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে বীজ রোপণের প্রধান সময় কোনটা?
0: প্রধান সময় আমরা রবি খন্ডেই আমরা বেশিরভাগ গোটার এই সুফলটা পেয়ে থাকি, যেহেতু আমরা খারিফ খন্ডে তো আমাদের বৃষ্টিপাত হয়, তো সেই জন্য আমাদের মানে অতটা জলের অভাব হয় না, কিন্তু রবি খন্ডে আমাদের, কিন্তু এটা খারিফ খন্ডেও করা যায়, রবিতেও করা যায়, দুটোতেই আমরা মানে করলে লাভবান হই। যেহেতু জলের অভাবটা বিয়েতে রবি মৌসুমে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমাদের রবিতে করলে আমরা ভালো ইয়ে পাই, ফলন পাই, খারিফেও ভালো পাই, কিন্তু খারিফে তো জলের অভাব হয় না, খারিফে তো জল তো আছে, তো এটা তো জল ছাড়া।
1: যেসব জমিতে ধরুন হাঁটু সমান জল সবসময় থেকে যায়, বিশেষ করে বর্ষাকালে একটু জলটা বেশি থাকে, ওইসব জমিতে কি চাষ করা সম্ভব?
0: না, ডাইরেক্ট সিডার তো যদি জল জমা জমিতে করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের জল সবসময় মানে লাগানোর পরে আমাদের 2-3 সেন্টিমিটার মেনটেন করতে হবে, কিন্তু লাগানোর সময় তো জল একদম মাটি তো জাস্ট ভেজা থাকবে, কোনো জল দাঁড়ানোর জল থাকা চলবে না।
1: আচ্ছা, তার মানে যেসব জমিতে বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে সেগুলোতে এভাবে সম্ভব হবে না, সেগুলোতে আপনার ওই চারা উৎপাদন করে চারা রোপণ করতে হবে।
0: অবশ্যই।
1: আচ্ছা, এই পদ্ধতিতে রোগ পোকা আক্রমণ কি বেশি দেখা যায় নাকি এতে রোগ পোকার আক্রমণটা অনেকটা কম থাকে, বা থাকলে সেটাকে দমন করার উপায় কি?
0: হ্যাঁ, এই ক্ষেত্রে রোগ পোকা ততটা হয় না, যদি হয় আমরা সেই ক্ষেত্রে 30 দিন লাগানো 30 দিনের মধ্যে আমরা যেহেতু ফেরোমন ফাঁদটা লাগিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে ওটা মাজরা পোকা বা অন্যান্য পোকা থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তারপর আমাদের হলুদ ফাঁদ আছে, সেই হলুদ ফাঁদগুলো আমরা লাগাবো, ওই সময়টাতে লাগাবো, যদি কোনো রকম পোকার উপদ্রব দেখা যায় সেই ক্ষেত্রে আমরা নিমা জল ব্যবহার করব 3 মিলিলিটার প্রতি লিটার জলে। এইগুলো আমাদের সবই হচ্ছে সুসংহত উপায়ে রোগ পোকা দমন পদ্ধতি, এটা আমরা মানে সরাসরি বীজ বপনের ক্ষেত্রেও আমরা এগুলোই ব্যবহার মানে অবলম্বন করে থাকি।
1: আচ্ছা, যে কোনো নতুন জিনিস করতে গেলে একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে, তো এই জায়গাতে কৃষকদের মধ্যে এই প্রযুক্তি গ্রহণে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে বা চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হতে পারে?
0: না, এই এই পদ্ধতিতে কোনোরকম চ্যালেঞ্জের কোনো কিছু নেই, কারণ কি ওরা ডাইরেক্ট তো লাগাচ্ছে, যেহেতু ওদের কোনোরকম রিস্ক মানে কোনো, আমরা তো এই জন্য 3টে করে বীজ লাগাচ্ছি, যাতে 3টে থেকে 2টো তো পাবোই আমরা, আমরা মেনটেন করব, একটাই মেনটেন করব, কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো সময় গ্যাপ ফিলিং করতে হয় তাহলে 2 বা 3টে, তো এই ক্ষেত্রে তো আমাদের বীজের পরিমাণ তো কমই লাগছে, তো এখানে তো কোনো আমাদের রিস্ক তো কিছুই নেই চাষিদের। তারপরে জলও তো যেহেতু কম লাগছে সেই ক্ষেত্রেও কোনো ওদের কোনো রিস্কের কিছু ব্যাপার নেই, যেরকম রবি মৌসুমে অনেক ফসল কি হয় যেহেতু জলের অভাবে, বিশেষ করে মৌসাম্বি বা এই ধরনের কিছু যেগুলোতে জল ইয়ে থাকে না, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, তো এই ধানের এই সরাসরি বীজ বপনে এটা মানে লাভজনক, এটা কোনো ওদের ওদের কোনো রকম ক্ষতি বা ওইটা থেকে কোনো রকম ওদের ক্ষতির সম্ভাবনা নেই।
1: আচ্ছা, আমরা দেখতে গেলে প্রাকৃতিক চাষ বলুন বা ন্যাচারাল ফার্মিং বলুন, তাছাড়া জৈব চাষ, আমরা দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করছি আগেকার দিনে ফিরে যাওয়ার, পৃথিবীটাকে একটা শান্ত পৃথিবী বানানোর, তো সেক্ষেত্রে এই যে পদ্ধতিটা এটাও কিন্তু দেখতে গেলে অনেকটাই আমরা পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই ব্যাপারটা আপনি কি বলবেন?
0: হ্যাঁ, এটা আমরা তো যেহেতু আমরা এখন

0: ফার্মিং, প্রাকৃতিক চাষের যুগ চলছে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের যেমন পরিবেশের সবকিছু, মানুষের যেরকম সুস্থতা এটার মধ্যে কাম্য, সবারই এটা, পশু পাখি সবাই এটার মধ্যে মানে সুস্থ হাসি খুশি থাকবে, কারণ কি এটা যেহেতু কেমিক্যাল বা রাসায়নিক পরিমাণটা এটার মধ্যে কম লাগছে। জাস্ট আমরা যখন সার ব্যবহার করছি সেটাও আমাদের একদম রিকমেন্ডেড ডোজ, যেরকম আমাদের মানে সুপারিশকৃত যে আমাদের সারের মাত্রা এটা, এটা আমরা ব্যবহার করছি, এটা ডাইরেক্টলি কিন্তু প্রাকৃতিক চাষও নয়, আমাদের যে সরাসরি বীজ বপন এটার মধ্যে আমরা সার ব্যবহার করব, কিন্তু যাই লাগবে একদম যতটা পরিমাণে লাগার কথা ততটাই লাগবে, যেরকম আমরা 100-60-60 এই রেশিওতে আমরা এনপিকে ব্যবহার করব। তারপরে যখন কেমিক্যাল যদি আমাদের কোনো রকম পেস্টিসাইডেরও দরকার হয়, সেই ক্ষেত্রে যেহেতু আমরা ফাঁদ ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে আমাদের রোগ পোকাও তো কম লাগছে, তো ওষুধও কম লাগছে, মোটামুটি আমাদের এটা প্রাকৃতিক চাষের কাছাকাছি, কিন্তু এটা প্রাকৃতিক চাষ নয়, এটা হচ্ছে সুসংহত উপায়ে কীভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করা যায়।
1: রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র এ বিষয়ে কৃষকদের কি কোনো রকমের প্রশিক্ষণ দিয়ে থাকে?
0: প্রশিক্ষণ তো হ্যাঁ, ডাইরেক্ট সিডেড রাইসের ক্ষেত্রে আমরা ট্রেনিং প্রচুর দিয়েছি অলরেডি, আর এখন সামনেও আমরা দিতে চলছি, ফিল্ড লেভেলে গিয়ে আমরা বিভিন্ন জেলা স্তরে দিচ্ছি, বিভিন্ন সাব ডিভিশন লেভেলে গিয়ে গিয়ে আমরা ব্লক স্তরে সব দিকে আমরা ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সরাসরি বীজ বপনের জন্য আমরা, কারণ এটা তো কৃষকদের জন্য যেহেতু লাভজনক, সেটা আমরা কৃষকদের লাভই চাইব, এবং সেটা পরিবেশের জন্য খুবই মানে ভালো এবং সুন্দর পরিবেশ এটা থেকে পাওয়া যাচ্ছে, সবাই সুস্বাস্থ্য এটা কামনা করছে, সেই জন্য আমরা ট্রেনিং প্রশিক্ষণ এটার উপরে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি বিভিন্ন টপিকের উপর, যেমন আমরা ন্যাচারাল ফার্মিংয়ের উপরেও কন্টিনিউয়াস আমাদের ট্রেনিং চলছে, সেরকম আমাদের ডাইরেক্ট সিডেড রাইস সেটাও আমাদের চলছে।
2: এতক্ষণ শুনছিলেন বীজ বপনের মাধ্যমে ধান চাষ নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহ কৃষি অধিকর্তা মিঠু রানী দেবনাথের সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে এখন শুনবেন PMRKVY সম্পর্কে কিছু কথা, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সম্পর্কে কিছু কথা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার প্রধান উদ্দেশ্যগুলো হল কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, কৃষকদের আয় বৃদ্ধি করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষি ও কৃষিভিত্তিক অবকাঠামোর উন্নয়ন, কৃষির পাশাপাশি পশুপালন, মৎস্য উদ্যান পালন এবং মৌমাছি পালন সহ একাধিক ক্ষেত্রের উন্নয়ন, কৃষি পণ্যের সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে সহায়তা প্রদান, কৃষিতে যুব সমাজ এবং উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অন্যতম বৈশিষ্ট্য হল রাজ্য সরকারগুলো নিজেদের কৃষি পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়ন করতে পারে, ফলে প্রতিটি রাজ্য তাদের ভৌগোলিক অবস্থা, জলবায়ু, মাটি ও কৃষকের চাহিদা অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়। এই প্রকল্পে কৃষির পাশাপাশি কৃষি সহযোগী ক্ষেত্রগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকের আয়ের একাধিক উৎস তৈরি হয়। প্রকল্পের আওতাভুক্ত ক্ষেত্রের মধ্যে রয়েছে ধান, গম, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসল উৎপাদন, উদ্যান পালন, তার মধ্যে ফুল ফল এবং সবজি চাষ রয়েছে, কৃষি যান্ত্রিকীকরণ, মাটি পরীক্ষা ও মাটির স্বাস্থ্য উন্নয়ন, ক্ষুদ্র ও বৃহৎ সেচ ব্যবস্থা, জল সংরক্ষণ ও জল সম্পদ ব্যবস্থাপনা, পশুপালন ও দুগ্ধ উন্নয়ন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, কৃষি বিপণন ও কৃষি পণ্য সংরক্ষণ, কৃষক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, কৃষি স্টার্টআপ ও উদ্ভাবনী প্রযুক্তি। অর্থায়নের ধরন, বর্তমানে প্রকল্পে অর্থায়নের অনুপাত হল সাধারণ রাজ্যগুলির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের অনুপাত 60:40, উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য 90:10, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 100% কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হয়। কৃষকের জন্য সুবিধা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন, উন্নত মানের বীজ ও চারা, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে সহায়তা, ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রসার, কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম ও কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের সুযোগ, কৃষক প্রশিক্ষণ শিবির ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি, কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা গড়ে তোলা। পিএম আরকেভিওয়াই এর একটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষিভিত্তিক স্টার্ট আপ ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা। তরুণ উদ্যোক্তারা কৃষি প্রযুক্তি, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল কৃষি, দ্রোন প্রযুক্তি, স্মার্ট সেচ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ পান। প্রকল্পের গুরুত্ব কি? এই প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকদের আয় বাড়ে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়, কৃষিতে জল ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হয়, গ্রামীণ অর্থনীতি উন্নত হয়। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ভারতের কৃষি উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি শুধু কৃষি উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কৃষকের আয় বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি অবকাঠামোর উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকে আরও লাভজনক এবং আত্মনির্ভর করে তুলতে এই প্রকল্পের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এতক্ষণ শুনছিলেন পিএম আরকেভিওয়াই সম্পর্কে কিছু কথা।
3: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

মনসামঙ্গলে আজকের পর্ব বিপুলার বিলাপ, পরিবেশনায় জগন্নাথপুর কৈলাসহরের জয়লক্ষ্মী দাস ও তার দল।

মনসা মঙ্গলে আজকের পর্ব বিপুলা দাস ও তার দল।

0: রাজপুত্র রাজবধূ গোখলে পাশা শাড়ি পাশায় হারিয়া কান্দে, আপনে সুন্দরী না বলিও না বলিও রে নিষ্ঠুর বানিয়া, আর আমি শুনি কান্দে কন্যা প্রভুরে বিনাইয়া।
1: আচ্ছা
0: মরণাতে গেগ মনসা বন্দি।

শ্রিয়া পেলিলা কন্যা গজমতি হার, কন্যে সোনা কষাইল নাশা রত্ন ফুল, মোহন কুবা কষাইতে ভ্রমরে করে রুল, কুসুমে রচিত কুবা গো কষিল।

0: তুলার বিলাপ পর্বটি। পরিবেশনায় ছিলেন জগন্নাথপুর কৈলা শহরের জয়লক্ষ্মী দাস, আদিত্য দেবনাথ, অর্পণ দাস, দীপেশ শব্দকর, সরস্বতী শীল ও কৌশিক মালাকার।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30 মিনিটে।
0: মনসা মঙ্গলের পরবর্তী পর্ব বিপুলার বিদায়।

মনসা মঙ্গল গান এখানে শেষ হল। আজকের পর্ব ছিল বিপুলার বিলাপ, পরিবেশনায় জয়লক্ষ্মী দাস এবং সহশিল্পীরা, সংযোজনায় ছিলেন প্রসেনজিৎ দেব।

0: কেমানোর আগেই কগলাম সাইখনার ওনে ডাক্তার বিল্ল দেববর্মা।
1: যতনা সানজা কাহাম হাবানি কক পান্দা খাই টাই যত তাকুক বুকুক সঙ্গ হাইনহাই খা কাহামিয়া ফরে যিনি চ্যাংলাইন হাবানি কক পান্দা তিনি হাবানি কক পান্দাও যালায়ন পদরে পদ মালমাতানি সাগো লাম্পি স্কিন ডিজিজ হেকাবা অ বেমানোর রগে কগলাম সালাইনের বাকে তিনি অ বেমানোর রগে সবাই শুক্রবই কগলাম সালাইনানি হেনে যিনি অস্ট্রডিও কবগৈত বোকা ডক্টর বিল্ল দেববর্মান হাইকে সার্ন পুলেন লামসগো তিনি চিনি অপান্দাব
2: কুলমকা
1: আহকে যেন তিনি খালায়ন পৈলেন শিলায়ন অ লাম্পি স্কিন ডিজিজ অ বেমার বমহাই বেমার অবনারগে কিসা যেন শিলায়ন
2: আও লাম্পি স্কিন ডিজিজ সঙ্গে কাইসা বেলাই বেমার কটাল হনজাগো কারণ চিনি হাস্টে ও বা চিনি ভারতবর্ষ পৈলা কটাল ডিজিজ নুকজাক মানে হমকা একটা ভাইরাল ডিজিজ বিশেষ করে বিনি অংমানি হাকাই চিনি চিনি নগনি পারারংনি যে মালমাতা মুসুক টংয়াদা মুসুক রগ এবং যারা পুন টঙ্গ হাই পুন মেরা টঙ্গ আমার হাই রগ বেশিরভাগ নুকজাগো হাকা অ ভাইরাস নিবুম হাকা ক্যাপ্রি পক্স ভাইরাস এবং বিনি ফ্যামিলি হাকা পক্স বিড়ি দে হ্যাঁ অমো বেলাইকে বেমার হামিয়া হ্যাঁ চিনি হাও পুইলা সঙ্গ নুকমানি হিঙ্গাকে বেমার পুইলা নুকজাকমানি হিঙ্গা 1929 সালও জম্বু বিয়াও কাইসা পুইলা বেমার নুকজাকা হ্যাঁ অমো নুকজাকমানি পরে হিঙ্গাকে সঙ্গ তাবো সিনি ইন্ডিয়াও হাঙ্গা সিনি ভারত হাস্টেও হাঙ্গা সঙ্গ পুইলা নুক ভারত হাস্টেও সঙ্গ পুইলা নুকজাকা 2019 সালও পুইলা উড়িষাও নুকজাকা হ্যাঁ নুকজাং মানে পরে আমি পরে আস্তে আস্তে তিরক তিরক চিনি ভারত হাস্তে যে যে রাজ্য তংমানে হাজাগো তিরক তিরক যত জায়গা নো সরু হয়ে থামাই কাম সরক মানে পরে হ্যাঁ চিনি তিরপরা হাস্তে ও কাই পুইলা সঙ্গ নুকজাকা 2022 হ্যাঁ চিনি তিরপরা হাস্তে ও পুইলা নুকজাকা 2022 সঙ্গ আসময় সঙ্গ নুকা চিনি পারানি মালমাতা রকম গবং মালমাতা রকম রূপ বাই মানজাক মানে নুকজাকা তাই
1: তাবুকে যেন তো খালাগে ও ডিজিজ এবার ও রোগ তামো হাকাই ব ব মালমাতানি সাগো ও রোগ রোগ মানে ও বেমার
2: পুইলাকাই যে আং তো থাইজিং যে কেটেল মানে মুসুক যে মুসুক চিকন হইতে এক মাস নি বয়স হইতে এক বছর নি বয়স বা বিনি বোমা কটর যে টংনাই রং বিশেষ করে বসা জাত যে বসা বয়স কম টংনাই এক বছর দেড় বছর টংনাই বয়স রক বেশিরভাগ নুকজাগো হাঙ্গে পূর্ণ ব নুকজাগো পইলা আমার
1: পূর্ণ
2: সাগ রক নুকজাগো তা হাঙ্গে বসাও খাই বেশি কাই নুকজাগো তা হাঙ্গে সঙ্গ পইলা যে চিনি ভারতবর্ষ নুকজাগ মানে হিঙ্কে পইলা উড়িষাও নুকজাগ মানে আমার পরে হিঙ্গে রাজস্থান রগো সঙ্গ যে আপ্রু নুঙ্গা হাঙ্গাকাই পুরা যে মুসুক মালমাতা যে কটর মুসুক টংমানে আমার রগব যতন সর মিশিব রগব আমার নুকজাকা আমার নুকজাক বাইখা তা আরো
1: সঙ্গ সেলাইনে নামাখাই সঙ্গ তো সাইমান বন মুসুক মানে ইয়াবরি বলতে ইয়াবরি বলে হিঙ্গা অম হাইকান ওয়াক রগব না নুকজাক
2: ও লাম্পি স্কিন ডিজিজ কে বিশেষ কে সঙ্গ কেটেল
1: যে মুসুক কেটেল ফার্ম যে টংমানে
2: মুসুক বাই পূর্ণ বিশেষ বাই নুকজাক মিশিব নুকজাক
1: মিশিব পনগা মেরা রগব নুকজাক
2: মেরা রগব নুকজাক
1: কাকাই আবো গাই সিনিয়র সঙ্গ তো থাজিং সাইমাকা সিনিয়র হন কাকাই অবো অবো ইন্ডিয়াও হাকাই
2: 2019
1: অবন কাই তেরে তেরে খাই ফাইতে ফাইতে হাকাই যেহেতু ভাইরাল ডিজিজ
2: ভাইরাল ডিজিজ
1: আমন বাগে চিনি হাসতে হাকাই 2022
2: নকাটা না
1: হাকাই জং তাবো বহাই কে সাই মানাই যে অব অ ডিজিজ খানে
2: আও হাঙ্গাকে অমনি রোগনি লক্ষণ কে পুইলা সঙ্গ নুকনাই চিনি যে নগনি মাল মাতা তং মানে যে মুসুক রক্তা পুইলা ব নুকনাই বিনি সাগ কুলুম কে বংমা তং নাই হ্যাঁ 104-105 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার তং নাই হাঙ্গা ব হঠাৎ কে আধা চাই আং থানাই হ্যাঁ বিনি আস্তে আস্তে কে তামুং নাই বিনি সরিব কাইসা কং চিনি বড় রগ সঙ্গ নুগিয়া দেবা যে বসন্ত রোগ মানে যে ফেরা পামানি অনেক সময় বসন্ত রোগ ফেরা পামানি আমার চিনি সারা শরীর গোটা গোটাং থাই বথরাই বথরাই থাই থাইয়া দিবা হ্যাঁ আমার হাইকাই না ও রোগ নি লক্ষণ বইলা নুকজাং নাই হ্যাঁ সারা শরীর তির পুইলাকে কাইসা নুক নাই তো আমাকে তিরক তিরক বাড়তে বাড়তে বাড়তে

আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজাং ইয়াফারি চঙ্গ তিনি হরনি কবর পান্ডা তিনি সাংরং সাল পান্ডানি পৈলানো খানালায়নে হাবানি কক পান্ডাও মুসুকনি বুকুরনি

0: সরাসরিও না আমরাই কঠোর কঠোর নুগুহাই নাই দা বিনি যে মুসুক নংনি যে লিম নোট টং মানে সে যে বংনি জায়গাও কাছে কাছে লিম নোট হই কাছে টং আল লিম নোট টক বড় ফুলি থাঙো দা ফুলি থাঙা সঙ্গে আস্তে আস্তে আমার পুলাকে ইন্টারনালি নুক জাগনাই বিশিং শরীর বিশিং টং নাই আস্তে আস্তে এম
1: হাতার
0: অখল নাই দা বথরাই সারা শরীর বথরাই বথরাই এনে থাকবাই নাই আমি
1: ঙ্কাই তো পো কন তাবো মোসক বা পনরং তো কবাং মা বিখুমো তঙ্গ আ বিখুমো পারঙ্গি সে বথরাই নক জাগো না
0: আ বিখুমো পারঙ্গি সে নং আমো তাঙ্গি নাই খাকাই
1: পাথরা
0: পাথরা হাই মা তঙ্গ নাই দা হ্যাঁ কটর কটর বাক্সা চিকন তঙ্গ বাক্সা কটর তঙ্গ আমো কটর কটর বিসিং না আমো ফুলি তঙ্গ নাই সার সরি নি বিসিং না স্কিন নি বিসিং না তা আমনি বগে আমো লাম্পি স্কিন ডিজিজ নি ফার জাগো তা সাং নি
1: ও লিম নি বাগে
0: নোট নি বাগে ঙ্কা আমো কটর কটর কে ফুলি তঙ্গ নাই মুসুক কটর রগ হে তো অনেক সময় আং তো সাকা টেম্পারেচার টাকা আদা চাই আংসা যে দুধ রানি মুসুক যেমন মনে করি পাঁচ লিটার দশ লিটার দুধ রানাই মুসুক আমার দুধ রিয়া আঙি থাকে চা মানে কম থাকে তো অটোমেটিক দুধ নি পরিমাণ প্রোডাকশন কম থাকে হ্যাঁ যে প্রেগনেন্ট এনিমেল টাকা আমি এবর্সন বং ইমান বসা নষ্ট
1: চকলাই
0: সিন কক বাকে চকলাই হন বসা চকলাই থাকমান হ্যাঁ আমি পরিতে বিনি যে সময় যে বিনি বসা আংনা টমানি ইয়াং থানায় হ্যাঁ দুধনি পরিমাণ কমি থানায় হ্যাঁ আমার হাইকে আস্তে আস্তে বিনি শরীর দুর্বলঙ্গি থানায় দুর্বলং মানে পরে হ্যাঁ ব হঠাৎ থই পানো মানে হঠাৎ আমি হাই নকটা
1: যে
0: আমার হাই যদি একটা মুসুক নগুই দাকায় তাম খাইনে মুসুক যে নাই বিনি ও মালিক নি নগত বা বিনি ফার্মার্স নি নগত মুসুক ইমান বলে অমংকাই সরকাই জাত মুসুক নবার বৈ মানে বাইরা সরি থাকো উড়ি থাকো কাইসা বাই কনসা কন্ট্রাক্ট খাই তঞ্জাও যে জাগ মুসুক আলাদা খাই বন তনিমা খাই সবসে কাহাম নাই আমি পরে হ্যাঁ বন আলাদা খাই তো যে ইংগিয়ানো হাই আলাদা খাইবানো গৈনক খাই আলাদা খাই আলাদা চিকিৎসা মা খাই যে বিনি নক নং পরিষ্কার পরিচ্ছন্ন খাই সাফসুত্রা খাই সুই মেডিসিন রক বাইফানো সুই পটাসিয়াম পারমাঙ্গানেট রক বাই সুই আমার পরিষ্কার খাই তাই যাহাতে সরই গিয়ে আংনানি যদি ক্লাবক মনে খাই কাইসা পরিবার নক জাকা রোগ তাই কাইসা আমার যে নিয়ম দো যে যে কোনো এনিমেল যে কোনো মাল মাতানি সাকো যে কোনো রোগ আউটব্রেক মনে সঙ্গ তিন কিলোমিটার রেডিয়াস খাইয়ে আমার সারাউন্ডিং গুড়ি ওই পইলাও তিন কিলোমিটার হয়তো ফাইতে ফাইতে জিরো পয়েন্ট এপি সেন্টার রমই সঙ্গ ভ্যাকসিন মা খাই পইলা হাই যাহাতে ও রোগ টানে অন্য পারাও তাই সড়ক মাই আংনানি তাই আর বাইরাস যাহাতে সড়ক থাকে আংনানি আমি হাই তাবুক যে নাই হ্যাঁ বন তো আমার তো যেহেতু ভাইরাল ডিজিজ বলে বিনি তো ভাইরাল নিয়ে তো কোনো চিকিৎসা করে ভাইরাল রোগ নিয়ে কোনো চিকিৎসা করে হ্যাঁ বন একমাত্র তাম খাইনে বন আইসোলেশন খাই কাছে জায়গা তন্নাই তনই পাই অনেক সময় তাম কিসা ফিভার তং বলে টেম্পারেচার বাড়ি থাকে বন টেম্পারেচার কমি না বাকে অ্যান্টিবায়োটিক কলমনি বিথি রক তা হাঙ্কাই এন্টি হেঙ্ক রক দুনুমানি বিথি রক হ্যাঁ চারই মানো হাঙ্কা চারই অনেক সময় কে সঙ্গ ও যে বথরাই আর বথরাই তো গবাম সারাসরি নাম কটন গবাম মাং থাঙ অনেক সময় বন সঙ্গ ফাটি রেনানি ব্যবস্থা মা খাইনাই ও যে জাক ন ভাইকে ফাটি রেনা হিঙ্কে বন সঙ্গ কিছু গরম সেক রক কুটুম রক ফানো রেখাকে ও বথরাই সঙ্গ গরম সেক রক ফানো রেখা হাঙ্কা আমি অনেক সময় ফাটি থাং ফাটি হাঙ্গে তাম তোমার বিনি যে কুলুম আমার বিশ থানি চান্স বেশি তা মর্টালিটি হাঁ বেশি চান্স দো আমি বাকে যে বথরাই ফাটি অনেক সময় লেট থাকা নিজে ইচ্ছা হয় অনেক সময় ফাটি থাকো ফাটি থাকা আমি আলাদা চিকিৎসা মা খাই যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়তো বাঁচি না বাকে অনেক সময় কুপটি রক্ষাই থাকো কুপটি রক্ষা খাঙ্গা আমি মা থাম্পুই রক বাঁকা হাঁকা ইয়ং রক তো ইমানো অনেক সময় বেশি সিরিয়াস হাঁকাই তো আমি বুকুর কসাং মাং মাং বুকুর কগৈ গেছে না গই থাঙ্গো গামরক গাকে একদিকে বিনি বাগেকে কাহামছে ব কারণ বিনি সাগত জখম করিখা জখম করিঙ্গা বন সং ফাটি থাঙ্গাকে সং বন চিকিৎসা খাই রই সং হামরি মানো হম হাইটা
1: ও সং থাচিং সাকা নর বন যে রোগ না মুসুক পানং দে পন পানং যাবন

0: ভ্যাকসিনেশন রক্ষায় নামতে আবো কি মাল মাতা হাম করে দাগি খুঁলাং থা না বং নগন তো নালিক
1: যে ইনফেকশন যাক মুসং দে আমন তো ও জায়গাও বি মালিক নিয়র তো নাই বল যদি মালিক বল অনেক সময় সিনিয়র ভাই সাবাই ভিজিট খাইও ভিজিট খাই নাই খাই বল সাহেব যোগে এডভাইস খাই কাবো যে নিন মসুম আলাদা খাই তন্দি সাকি হিঙ্গাকাই সিম থাঙে সিনি ডিপার্টমেন্ট যে দপ্তর নিবর থাঙে আমার ভ্যাকসিনেশন খাইন বাকি সুরু খাইও তা আংসে সামানে তিন কিলোমিটার রেডিয়াস এপি সেন্টার রমই আমার গুরিওই তিন কিলোমিটার গুরুগুই ভ্যাকসিন রেনাই রমানি পরে হাকাই আমি ভাইরাস তাই অন্য পারাও তাই সরক মাইয়া
0: না মানে যে কুবনি মানে মাল মাল নাই নগ নখুং বড় রকব আর ভ্যাকসিন মান
1: মান খাতা
0: মানে বড় ইংফা নই এফা নো কাসু কাটা
1: কাসুনার বাগে আমো আর ভাইরাস নো কাসুনার বাগে সঙ্গে আমো হাইতে 3 কিলোমিটার রেডিয়াস সঙ্গে ভ্যাকসিন মার খাই নাই
0: তো বলে কাহম ক কম তিনি সং খানা কাম বেলেখেন যা খান সং তো আমো রাগা গিস খানাইয়া হাকাই আপতে খাই সং বনো কাসুই মানো না কাসু থানি বকবাং মা পদরে পদ মানে বেজো আর নুকজাক ফান মান বলে যে বাক্সানিকে গয়ন করেই টংলি চিন খাকসা থুয় তে খাকসা মসুক মুথ্র আমর ক্ষেত্রে কেতামাই
1: আমো হাই রক তো আং বরং সঙ্গ বরং অ্যাওয়ারনেস খাই কাবনাই সঙ্গ যে সাই কাবনা নিয়ে মসুক ন জায়গা না খাই তন্দি বা অন্য জায়গা তৎলাং দি অনেক সময় সঙ্গে তাম খাই বা গ্রেজিং খাইনেন বাকি তলাং থাকুন মসুক রোগনানি বাকি সঙ্গ সময় পিরিয়ড সঙ্গে সাই কাবনাই বরং মসুক রং না ও জায়গানি তালরি রেদি যাহাতে মসুক মুরগনা তালাং অনেক সময় তো সঙ্গে হাসাল হাসাল 3-4 কিলোমিটার হাসাল মসুক মুরগ পারা রক তো আমার সে অনেক জায়গায় সিনি পারা বিশ রক তো নগো সারা যে বছর নবরক মসুক ফিওগে চারি জন সময় রকম যদিও রোগ ভাইরাস নুক যা কাঙ্গাই সঙ্গে বর্ণ বুঝোগে চাই কাবনাই নংনে মুসো রকম না এটলিস্ট 10-15 দিন যাতে খাওয়াই চারে দি হ্যাঁ অন্য জায়গা তা সারক দি গাকা আমন পরে সঙ্গে ভ্যাকসিন রক্ষা গাকাই আমন পরে ডিজিজ কন্ট্রোল রোগ কন্ট্রোল খাই মানাই তে আমার আগে
0: ওখানে তে গাছে সঙ্গে মুসুক মাখাই অব তো মুসুক নি বেমার বলি না মানে অমন তা মানে সলনাই বেমার
1: সলনাই বেমার
0: গাকাই কন্টাক্ট খাইকেন যে
1: সলাই থাকে
0: গাকাই আবো যে রিনাই রোগরা সল
1: আমো তো আম তো ইয়া মুসুক নিয়ে বেমার অনেক সিনি মাল মাতানি বাই বরক নি বিশিং অনেক সময় বিভিন্ন রোগ টঙ্গ যে মাল মাতানি হয়তো বরক থাং হ্যাঁ আমন হন জেনেটিক ডিজিজ হ্যাঁ আর জেনেটিক ডিজিজ নিবিশিং খব জায়গাও রোগ
0: মানে
1: লাম্পি স্কিন ডিজিজ আমার জেনেটিক ডিজিজ খব জায়গা কোনো বরক নি কোনো গং ইয়া সমস্যা ইয়া শুধু মাল মাতাও তো মাল মাতা আমি সর মুসুক বাই মুসুক সলব
0: ওয়ানা
1: না করি বরক নি কোনো ওয়ানা না করি
0: আমার তো তাবক সানা থাকে বড় রকম জোগনা নিয়ে গাকে লিম্পি স্কিন ডিজিজ গাকে সানা নাগানে মশুক নিয়ে বুকুর বুদুল বুদুল মানে আনতে মাস আছে বলে না মিহি মি নাই খেব পাথরা বুদুল বুদুল আনতে হিংকে না সাই মানছি নাই লাম্পি স্কিন ডিজিজ তাই বিনবো সাক কতো
1: সরি কোন টেম্পারেচার টং নাই আদা চাই
0: আদা চাই নাই গাই আদা চাই নি গুনু ন বজাস পা নং মান দা আজে ভরব না গাকাই তাই কেসে কক ছানা মসো মান গাকাই তাবো গ্রাম দি মসুক নি বহক বিসিং উৎসং থাকি থাকা তখন আংতে ছানা মসো গা বসা টংকা গাই আমো আ মসুক মানে বাতি বাতি ফানুং টংকা তা
1: আংটাই সামানি ভ্যাকসিন কবজে সামানি সঙ্গে ভ্যাকসিন হাকাই কাহাম কাহাম করেন টংপুর মানে ও ভাইরাস ফাইয়া আছে নিশ্চয় যে যেকোনো অ্যানিমেল ন মসুক মসুক ভ্যাকসিন লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সঙ্গে রুই টন না কাসুনার বাকে কারণ তা প্রেগনেন্ট যে অ্যানিমেল টং মানে বনবো সঙ্গে প্রেগনেন্ট অ্যানিমেল নব সঙ্গে না থাই কলাইও তাঙি হিমালয় যখন তো প্রেগনেন্ট অবস্থায় যদি ভ্যাকসিনে রুই টঙা গায়ও বিনি বহক নিজে বসা আর বসাবো বিনি ইমিউনিটি ব মানে থানাই হ্যাঁ যখন বসা আসে হ্যাঁ গায়ে ও রোগ ফাইনানি চান্স কম অনেক সময় প্রেগনেন্ট অবস্থায় অনেক সময় মুসুক ভ্যাকসিন যাই হাঙ্গাই বসা চেলাই আসাই হাঙ্গাকাই যখন চেলাই আসাই থাঙা হাঙ্গাই 1-2 মাস বা 3 মাস নি বিশিং সেকাং বসানো সেকাং রমে সিরো আর ভাইরাসটা আমার বাকি সঙ্গ বুমানো প্রেগনেন্ট অবস্থায় না ভ্যাকসিনের রিমাংখাই সবচেয়ে বেস্ট কাহাম হ্যাঁ কারণ কি বসা আসাই পাই যদি হং খাঙ্গাকাই কিন্তু বসানো সঙ্গে বাঁচি রেনানি অনেক সময় অনেক টুকুই থাঙ ওটা কারণ বসা তো বদু থিমি যে চাই তঙ্গ হঙ্গে বসে যে জ্বালা যন্ত্রণা যে দুনুক মানি আর দুনুক মানে সহ্য খাইমে আঙে দু চাই আঙে অনেক সময় থই রক থাঙ ওটা বিশেষ করে মর্টালিটি সুনুক যা মনে কেউ মুসুক সঙ্গে তাবুক যে নুক

0: মানে ফিল্ডত থাকি নোযা মানে তিন থেকে এক বছর বয়সর কোনো বেশিরভাগ মর্টালিটি নোজাগো থাকে
1: অবতো যাবো সামানো যেন অলপ বসা প্রেগনেন্ট বসা আসাইমা ফরছি হচ্ছে আং কিসা সাইমানের মোসক আঙ্কাকায় ও মোসক মা আঙ্কাকায় ও বোমা উংজাক উংখা এনকা আপুরতা মাই লাম্পি স্কিন ডিজিজ মানজা
0: আচ্ছা
1: ফিয়া ব সাক দেরেন আসাইয়াকো আপুরতা মাই
0: বসা প্রেগনেন্ট অবস্থায় যদি ইনফেকশন খাকায় বি আমার তো বড় ইনফেকশন খাইতো বড় চিকিৎসা মা খাই নাই হ্যাঁ ভাইরাল নিয়ে তো কোনো চিকিৎসা করি তা সান সাকা হাঙ্গা তা ফোনা আং সাকা আমার তো ভ্যাকসিন রিমে তো অংনি থাকা অলরেডি থাকা বলো চিকিৎসা খাই চিকিৎসা খাই বলো বাঁচি রানের ব্যবস্থা মা খাই নাই হাঙ্গা উলো বসা পাই পাই কাহাম করি পাই রোখামি পাই বসা পাই বাকা হাঙ্গাকে বসা হাঙ্গানি চান্স দো কারণ কি আমার ভ্যাকসিন রোজাই গিয়া আমি বাকি সঙ্গ চিকিৎসা খাই হামরি মাংখায় কাহাম
1: দাঁ তো আশুক জরা তুই তো খাকা যেন ভ্যাকসিন মানে ইয়াগুলো যাইকে বনো মাল মাতানো না

0: ব্যবস্থা মাখাই নাই ওলো বসা পাই পাই কাহাম করেন গে পাই রোখামে পাই বসা পাই বাকাং গা বসা হং নানি চান্স দো কারণ কি আমার ভ্যাকসিন রাজায় গিয়া গা আমি বাকে সঙ্গ চিকিৎসা খাই হামরি মাখাই কাহাম দা
1: সঙ্গ আশুক জরা তুই তো খাকা চ্যাকসিন মানে ইয়াগুলো চাইকে বন মাল মাতানো নারকমান তাই ব ব মাল মাতানো কে সঙ্গে বারিয়ানো ভ্যাকসিন রইমান আমাকে সাই মাখা তাবো গাই চিনি হাসতে চিনি হাসতে তিরপরা তো বলং হলং বাই গদাল যাক বহাং আফাং বাই তাই চিনর মাল মাতাবো বেলেখানি রিমানো আমি রং সেপকে
0: বাই
1: আ জরাও খাং সঙ্গামো চঙ চিনি হাসতে তিরপরাও খা অক বেমার ফাইকা সঙ্গা টু থাউজেন্ড টুয়েন্টি টু
0: আও তাবুক তো পারারগো চিনি ডক্টর হইতে ডিসপেন্সারি দো সাব সেন্টার দো জায়গারগো চোখ যে কোনো মানে পারারগো নুকজাকাঙ্গাই হসপিটাল লাগে চিকিৎসা খাই হ্যাঁ যারা চিকিৎসা খাই অনেক সময় হামরি রহর ওটা হ্যাঁ যারা হাসালনি বড় রক যেমন হাসপাতাল বাই হাসাল বড়ক পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার থাকতে থাকতে হিম তৈরি জায়গারগো আমার রকম হঙ্গাকাই চিনি যে ভ্যাকসিনেশন ক্যাম্প তো রেগুলার খাই দো চিনি পারারগো আমি রঙ যখন এই পাইখ্যাঙ্গাকাই চিনি ডক্টর হইতে কাইসা চিনি কাইসা স্কিম চালু খাইকা হ্যাঁ দুই হাজার তেইশ সাল পইলা চিনি মোবাইল ভেটেনারি ইউনিট নেই আমার সঙ্গে আমার চিনি প্রত্যেকটা চিনি আটানোটা ব্লক দো আটানোটা ব্লক পইলা এগারোটা ব্লক তেরোটা ব্লক পইলা রোগ রাখা মোবাইল ভেটেনারি সার্ভিসটা আর সার্ভিস সঙ্গাকে তামো যদি নিনি নগনি মাল মাতা অমহাই বিমা বেমারও মানজাগৈ নুগৈ টঙ্কা কালাই টঙ্কা মুসু কটরমা কালাই টঙ্কা সঙ্গ তুমনা নিয়ে আছে সম্ভব ইয়া খরকসা খরংনি পাইয়া তিসাউই সঙ্গামন বাকে সঙ্গে মোবাইল ভেটেনারি সার্ভিস নিয়ে কাজা দুই হাজার তেইশ সাল সঙ্গে চালু খাইকে যে যা যে নিনগ মাহাই নু বেমার মানজাখাঙ্গাকে সঙ্গে ওয়ান নাইন সিক্স টু নিয়ে কাজা কল সেন্টার দো কল মোবাইল নাম্বারটা কল সেন্টার দঙ্গ আর কল নাম্বার কল খাইকে হাঙ্গাকে বনি নগ থাঙ্গাই পরিষেবানো নাই মানাই তাক নাহার মানাই তা মানে চিকিৎসা খাইনানি হয়তো সুরক্ষা খাই যতন নন এডভাইস রাই এডভাইস রাই নিনি মুসুক তামো বাহাইকে তন খাই নামন তালফিল খাইনাই চিকিৎসা পরিষেবা যে আমার যতন এডভাইস খাই কাউ খাই নাই মাহাই যেহেতু দুই হাজার তেইশ সাল তেরোটা মোবাইল ভেটেনারি ইউনিট বাই চিনি আটানোটা ব্লক হাসতে নি কম হাসতে নি কম আটানোটা ব্লক তো চাই চিনর আটানোটা ব্লক কাবার খাইনা বাকি গত বছর চিনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট হইতে রং মানখা যে প্রত্যেকটা ব্লক যাতে মোবাইল মিনি মোবাইল সার্ভিস রেনার বাকে দূর টু দূর সার্ভিস রেনার বাকে চিনি ডপ্তর হইতে চিনি মাল মাতা হামকরে বেদে হইতে তাকলাইও পঞ্চাশটা গাড়ি ইকো গাড়ি পাইয়ে আমার প্রত্যেকটা ব্লক সার্ভিস চালু খাইকা হ্যাঁ প্রত্যেকটা ব্লক সার্ভিস চালু খাকে তাবুক ওয়ান নাইন সিক্স টু যদি কল খাইকে আনি মসুক বা তুই বেমার বাই মানজাগি টংখা সং আং তাম খাইনাই হিনে যং যদি সক সেবা সেবার রক না হানামো চাই বা সার্ভিস না হানামো চাই নয় ওয়ান নাইন সিক্স টু কল খাই দি নিনি নগর থাঙ্গাই পরিষেবা নং মাননা হিক
1: মানে মোবাইল মিস কল ফান মান
0: কল খাই ব কল মা রিসিভ খাইনাই
1: কল খাই
0: তাম সমস্যা এক ঘন্টা নিশ্চিং সার্ভিস বানাই থাকে নিনি পারানি এড্রেস ফোন নাম্বার
1: মানে বউনে নিকমা জৈত তাই নিনি তাম তাম জালক আক বনানো খরসাই মা সানাকে বাউন বড় ঘর ফাইনাই অব তো খাকায় রং পয়সা তো নাই না
0: আমার পুরা দপ্তর হচ্ছে ফ্রি সার্ভিস আর কোনো রং পয়সা রং নাই ফ্রি সার্ভিস বানাই
1: খাই টাই হোক বার খাই টাই বা মাল মাতারি টাই বড় রক চিন্তা খোক রক বেলে খেন সাইমান খা তিনি ন কক ন তাবুতে ওয়ান নাংলিয়া মাল মাতার লুমই সাবই টংফানো একেবার খাবার পদরে পদ বেমার বাই কপর যাক টংব বড়তে ওয়ান নাংলিয়া তামনি হিমবা তাবুং ন সেবা বেলেগ খেন জুদা তাই কাহাম হাই চিনি মাল মাতারি নাই চিন দাখুব গুক সঙ্গে বাকে বেলেগ খেন খাতুং মানে কক তামনি হিমবা তাবুক ওয়ান নাইন সিক্স টু ও কল খাই কেন বরং মাল মাতা যে বেমার বেফানো কপ্রব জাগতো
0: হ্যাঁ
1: নি লাম্পি স্কিন ডিজিজ ফানো মশক বাতিমা ফানো পদরে পত্র
0: মশক অ্যাক্সিডেন্ট।

Azure Nightclub.

tom so hamani bara raumba na ye ne paya naung

tonti songba. Takam dam ta, takam dam.

আশুকজোড়া খানাবাইকিয়া যাদুনি রেচাপুং খনরেখা সুরনকন্যা কলই আকাশবাণী আগরতলা অবন লগিনী পাইখ্যা তিন হরনি কগর পান্দা যতনানো হর কাহাম।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তারপরে শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধনের অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর দুটোর পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন পিএম সূর্যঘর প্রকল্প সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়ন মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অবহেলিত পড়ে থাকবে সেগুলি গোবর, প্রেসম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে।

0: भारत की जो नेचुरल गैस का कंजम्पशन है उसमें करीब 50% इम्पोर्ट करना पड़ता है। इस 50% इम्पोर्ट को कैसे कम करें उसके लिए लगातार कई प्रयास चल रहे हैं। इसमें अगर भारत के गांव में खेती के बाद में जो बायोमास बच जाता है, इस तरह की कई जो वेस्ट मटेरियल्स होते हैं उनका अगर प्रॉपर यूज कर सके और उससे गैस बना सके तो देन इट कैन बी अ सिग्निफिकेंट अमाउंट ऑफ गैस टू बी जनरेटेड।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিশুদ্ধ শক্তি পাওয়া এবং গ্রামীণ সমৃদ্ধির লক্ষ্যে গোবর্ধন প্রকল্প একটি জরুরি পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প বিশেষ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয় তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। এছাড়া 53,871 কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে।
2: Demand for excess grant for expenditures undertaken in the year 2023 on just two counts, and these two counts were part of what the Public Accounts Committee in its 39th report presented to the Lok Sabha this year in April. One such excess demand arises out of a particular court order which was on the Railway Ministry, and that was for 196 crore, but the larger amount is 53,871, which is
1: নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর 2:00 অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025 ওপরে গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন। তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। বিলটি পাশের পর প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় দিনের মতো অধিবেশন মুলতবি করেন এবং আগামীকাল সকাল 11:00 পুনরায় বসার ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালিখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95 দাঁড়িয়েছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, ভারতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে 19 লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়নের মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত 10,21,000 টাকা জরিমানাও করেছে, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ তেজপালকে ভারতীয় দণ্ডবিধির আওতায় বিশ্বাস বা ক্ষমতার অবস্থানে থাকা কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণ, যৌন হয়রানি এবং কোনো নারীকে বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের লাইসেন্স দেওয়ার জন্য ড্রাগস রুল বা ওষুধ বিধিমালা আরও কঠোর করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, ড্রাগস রুল 1945-এর বিভিন্ন বিধানের আওতায় দাখিল করা সকল আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে জাল বা মিথ্যা তথ্য প্রদানকারী আবেদনকারীদের বিরুদ্ধে আবেদন বাতিল ও লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে এই সংশোধনীর ফলে নির্দিষ্ট সময়ের জন্য নতুন কোনো আবেদন দাখিল করা থেকেও তাদের নিষিদ্ধ করা হবে। দেশ ও বিদেশে এখনও পর্যন্ত 1,73,00,000-এরও বেশি ই পাসপোর্ট ইস্যু হয়েছে বলে সরকার।

জানিয়েছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি ই পাসপোর্ট ইস্যু করছে। মন্ত্রী জানান, গত বছরের মে মাসে ই পাসপোর্ট চালু করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, জাতীয় মহাসড়কের টোল প্লাজায় টোল ট্যাক্স শুধুমাত্র জাতীয় মহাসড়ক ট্যাক্স বিধি 2008 এবং সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী আদায় করা হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো বাণিজ্যিক যানবাহনের জন্য মেকানিক্যাল পাস নামে কোনো পাস ইস্যু করা হয় না এবং বেআইনি আদায়ের জন্য কোনো মহাসড়ককে চিহ্নিত করা হয়নি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI টোলিং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে একটি মানক কার্যপদ্ধতি প্রকাশ করেছে, যার মাধ্যমে নগদ ও ফাস্ট্যাগ উভয় ধরনের লেনদেন শুধুমাত্র টোল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আজ গোটা বিশ্বজুড়ে হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা আজ এই প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মল্লিক আজ হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত হিরোশিমার গভর্নর মিকা ইয়োতোকা এবং মেয়র কাজুমি মাৎসুইয়ের সঙ্গেও কথাবার্তা বলেন। উল্লেখ্য, 1945 সালে 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের এনোলা গে বোমারু বিমান থেকে হিরোশিমার ওপর একটি ইউরেনিয়াম বোমা নিক্ষেপ বিস্ফোরণ ঘটানো হয়, যাতে আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারায়। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি PES নরসিংহম এবং অলোক আরাধের বেঞ্চ আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এর আগে কেন্দ্র আদালতে জানায়, কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে নিট ইউজি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এ মাসের 20 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনের সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13 আগস্ট, মনোনয়নপত্র যাচাই 16 আগস্ট এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর 2টার পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, PM সূর্যঘর প্রকল্পে সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। খবর শেষ হল, পরবর্তী খবর 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্তদেব বর্মা তিনি ককটুমা বুবাগ রকমখা কেন্দ্রনি মন্ত্রিসভা তিনি খক নুচি থাম সাইছিনিরা থামচিসা রোজাক রাঙনি বসং ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিম গোবর্ধন নগসিমুরখা পিএম সূর্যগড় মুফত বিজুলি যোজনা সেপমানায় নুখুংরগনি বাংমারি কুংবাচি রাসায়নিক গবাং কাহিনী শাখা কেন্দ্রনি রিনেবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী হাস্টেনি কচুক রং মথারক ডিজিটাল রং ফোনে সাকা ফান বকচিনকা কচুক রং মন্ত্রী কিশোর বর্মন অল নই ডিভিশন লিগ ফুটবল বাতাইলাইমুগ তিনি থাইমাও সরুসঙ্গ কপ্লাইংখা তাবু ককটুমা শুক্রবৈ কেন্দ্রনি মন্ত্রিসভা তিনি খক নুচি থাম সাইছিনিরা থামচিসা রোজাক রাংনি বসং ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিম গোবর্ধন নগসিমুরিকা কেন্দ্রের ককটুমা অয়মুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা অ তাংবুতাঙ্গ কাইসা রাসাই বাচিসাই তাং সামু সেব আচায়ন অ তাং বুতাং টাকলাই রং বিচিনি সেমি নুই সাই থামচি বা থামচি ডক বিচি জরা সামুগ চাসারি জাগান রাজ্যসভাও তিনি থাম নম্বর এপ্রোপ্রিয়েশন বিল নুই সাই নুচি ডক পাঁচংখা লোকসভাও সুকাং বিল পাঁচংখা অ বিল নুই সাই নুচি নুই নুচি থাম রং বিচিনি মার্চ তালনি থামচিচা সালমারি জরা চংজাক হিচা সেব সাপনি বাকই চংজাক রং মারিনি একবারা বাইমুং সুপুংনাও কনসুলেটেড ফান অফ ইন্ডিয়ানি রং গসিমুংনি রায় তঙ্গ হাপাং অ একবারা বাইমুং সুপুংনাও খক বাচি ব্রী সাই রোজাক গবং রান।

个青木参加，阿伯拉个出那个青木个盘龙这个呢，让让孟特尼尔姆拉西塔拉蒙把第十章奥泰朱拉朱拉开朗斯南皮蒙比尔，努查努吉多特尼卢克萨沃亚斯扎卡，奥比罗努查西尼比西尼 Payment and Settlement System Act， 努查努吉巴比西尼 Income Tax 开朗，但努查努吉多比西尼让通开朗斯南皮蒙呢，克莱尼尼科诺库查扎卡。কেন্দ্রনি রেনেবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা বারত্ব পিএম সুযোগর মুফত বিজুলি যোজনা সেপমানাই নুখুং রংনে বাংমারি খুংবাচি আসাইনি গবাংখা দিল্লি কতাল সংরাজা সিআইআই নি হায়ুং বেরামনি ফান গথুমলাই মুঙ্গ কক নারকথানি অকগ্ন সাকাব মন্ত্রী খুচাই সাকা তাবুক খুং চিচুকু রাসাই নুখুং চং ফ্যাং বিল গরিকে চং ফ্যাং সেপমানি দঙ্গ অ তংবতংনি বিচিং খুং চিনুই রাসায়নি গবাং নুখুং রকনি একবারা চং ফ্যাং ফালমুং বাই খক বুড়া নৈশিসা রং আজিউই দঙ্গ কাহাম রং থংনি বাকি তাই হায়ুং বেরামনি কাহাম চার হাতি ব্রিক্স ওয়েব বাজার তিনিসিমি মুম্বাই চেংজাকা আর ব্রিক্সনি আদং তাই চুবাচু কাই নুচি হাকতনি খরক বারানি গবাং লুকু আদং রক মানজাকা মহারাষ্ট্রনি হুকমু বাবাইনি মন্ত্রী আসি সেলার কেন্দ্রনে ককটুমতা আওয়াইমুং নাইখুংনি তাংক্রা নখা সালিনী অ সামুং বতাংন চেঙ্গিরিকা হাস্টেনি কচুগ্রং মথারগ ডিজিটাল রং ফোয়ানার সাকা ফান বক্সিনকা কচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন তিনি এমবিবি রংনক ইয়ুঙ্গ হাস্টেনি কচুগ্রং মথারগনি রং তাং বেক্রপনতুই সংজা ককলম সালেমা পানব কক নারম ব সাকা কচুগ্রং মথারগনি তাং বেক্রেপ হামক্রাই জরা গদালজাক রংনি সেপ সংজাই তিসানা সরংনাই রংনি বাকি তাইব গতাল সেপ সনাম তিসানা বতাইব সাকা হাস্টে হাপাং ত্রিপুরা ন রংনি হাফ সলাইনানি চাইটগুই দঙ্গ অ নাহার মুংন বসকাঙ্গ তনি জুদা জুদা ওয়ানচুক টং মুখ টং লাইজাগি টং ফেক মুনো কেবেঙ্গি হজাক মুং বাংরিনাও কচুক্রুং মথারুনি সরুনাই রুং তাইব কবাংখাই মানজাংনানি সাকাব ফান বক্সিনকা ব পান্ডব মানজাকা আগরতলা পুর নাইখিরানি মেয়র দীপক মজুমদার তাই কচুক্রুং নাইকুনি অফিসারক আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তুমা খনাই টংবায়ু আকাশবাণী কক্তমানে আপডেট মানাক বাকি লগ ইন খাইডি www.newsonair.com news on air app for follow khaidi hodalambo facebook tai x handle all india radio news tai instagram page air news alerts nai di official youtube channel news on ai aro abro karibo akashbani outlo kendro ne koktma update manakhai x handle akashbani news outlo facebook AIR News আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই নাগান যকমা মানমা সালন বুসকাঙ্গ তনি হরগর তিরঙ্গা সামু বতাংন সংসা জাক ভারতনি বসং বানা কুইস নৈসাই নুচিডগ হাকতর গনাঙ্গই শিকলা শিকলিরক গবাং মানজাকমানি নুকজাকা কেন্দ্রনি শিকলা নাইকং মাই ভারত বাই সংজাক অ অনলাইন কুইজ বুসকাঙ্গনি আগস্টালনি জিবা সালমারি জরা মানজাগৈ মানানা নৈশিচানি সিমি নৈচিচুকু উমর জরানি শিকলারক অ বাতাই মুঙ্গ মানজাগে মানবায়না সিপাহী জলা হাঙ্কর বেরামনি গুরু পূর্ণিমা তেতিনি বিশ্রামগঞ্জনি সচিন দেবর্মন মুকুমু কলা ক্ষেত্র সংযোজাকা আপনার চেঙ্গেরিকা সিপাহী জলা জিলা পরিষদ কাজকজক সুপ্রিয়া দাস দত্ত আরও মানজাকা সচিন দেবর্মন মুকুমু সকাত মানজাক চং চং পেন তামনাই সূর্য কুমার দেববর্মা খাই হাঙ্কর সাকাম নগ তিনি ওয়াল বেস ফিডিং হাটি পালাইমান রুগী হাঙ্কনি বুমাতাই আশা সেবরুতি কাইসা ফজমুং শিবির সংজাকা অ শিবির সাকনাইনে রক আবসা কলি রকন খাকলাবনে দুধ চারিমা ছয় রায়দারুতি সাইমান রেখা আরও মানজাকা খাই হাঙ্কর পরিষদনি কাজকজুগ অপর্ণা সিংহ রায় টিএসআর চুকু বাহিনী চেতনবাই তিনি জুলাইবাড়ি ব্লকনি সাচিরামবাড়ি ও নির্বিক মিত্র আমচাইও থরিমা শিবির কাইসা সংজাকা শিবির বাহিনী খরক ব্রিটিশা অফিসার তাই জুয়ান রক বাইথং মুচুঙ্গই থৈরি লেখা শিবির চেঙ্গেরিকা টিএসআর ইন্সপেক্টর জেনারেল কেরি মারাক সারনং বসং লাহার গানানী সাধুপাড়া তাই সারা চারনি বসং লাহার গানানী সুবলচিং হাতি আমচাই গরঙ্গই লাহার সামনানি বাকি সিপিআইএম সালতাং হাঙ্কর কমিটিনি বখাক্তই সানমুং তিসাজাকা এনএফআইডিএল নি এক্সিকিউটিভ অফিসারনি থানী অ সানমুংনতই তিনি ডেপুটেশন রাজাকা ইয়াঙ্গ তিনি সারিগ আগরতলা সিপিআই

এমনি গৌতম লাইম কেবনাই বদলে ওজা জিতেন্দ্র চৌধুরী আগিনী মন্ত্রী মানিক দে হাঙ্কর তাঙ্করা রতন দাস সদর বখাস্তে তাঙ্করা অমল চক্রবর্তী হাস্তেনি বছং লাহারনি জুড়া জুড়া জঞ্জালনি কক্ন খরচাই ওয়ানামা ককসাকা বছং লাহারনি হামিয়া তং হালক হুমান থাইন ডাক্তিন সনামনা সানমুং তিসাকা বড় সাকামতাই নুকুং হামক্রাইনাই ড্রাগস রুল উনিশশো পঁয়তাল্লিশ ন সানফিনা খাইয়ে এরং ককথুম জমা রেনাই কয়মুং নারুকাই রকনো কেবেন কথা গিয়াপিরে নাহানি কক চমুং নাহারকা গতাল রাজ্যনগী এরং ককথুম জরা রইয়াখাই কয়মুং গারি রেজাকায় এবার লাইসেন গারি রেজাকা লগি লগি রংজাক কয়মুং রায়ন চংজাক জরানি বাকি গতাল কয়মুং রাব গারি তনিজাগান নাইকুং বুকাক্তি সাজাকা অ ইয়াপিরি বিটি গসিমুং রুমা রায়দন সরাই সিরাই ছয় শিলাম রুগজাক পৈটো গনাম ককথম রুমানি লগি লগি রায়দমানি ওই তনমানি বিটি সোনামনাই তাই বাকনাই রকনব খা বাজারে ওনা থাইমানী ককটুমা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণি ওল্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুগ তিন থমাও সরোজ সংঘ কপ্লাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সারিক থমাও সরোজ সংঘ নই সা গোল ফেরবাই মোর্চা ক্লাব ন মেচেনখা বিএসএফ নি চেতন বাই সংজাক উসপন্দ লীগ হাস্টেবেরম ফুটবল টুর্নামেন্ট থাইমাও ফাইনাল কাসাকা সালচি হাঙ্কর তাই গোমতি হাঙ্কর তিনি বিলুনিয়ানি কেবিআই থলব সংযোজাক পৈলা সেমি ফাইনাল থমুগ গোমতি হাঙ্কর নই বুকসা গোলনি ফেরবাই সালতাং হাঙ্কর ন তাই উলনই সেমি ফাইনাল সালচি হাঙ্কর বরিশা গোলনি ফেরবাই সিপাহী জলা হাঙ্কর মেচেনখা ফাইনাল থমুখনা অঙ্গান নবদ্বীপানী ককটুমা বসং দাম নৈশি বরিয় সিপাহী জলা সালগ্রা গোমতি খোয়াই অনুকোটি হাঙ্কর গবং ওয়াতে ওয়াই মানুহিনী হজামুংরিকা নবদ্বীপ নাইকুং তিন সারিক দাম বাতামই ছতি থামচি জরা যতনি গবং ওয়াতে ওয়াকা সিপাহী জলা হাঙ্কনি সুনামুরাও খনা সালনি তুমারি সাকো থামচিনি ডিগ্রি তাই খামো নুচিছিনি ডিগ্রি সেলসিয়াস গানেগিনি টংগন তিন সালনি তুমারি সাকো টংমানি থামচি দশমিক নই ডিগ্রি তাই খামো নুচিদক দশমিক নই ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্র তাইস পড়ু কেন্দ্রনি মন্ত্রিসভা তিনি খক নুচি থামসাই ছিনিরা থামচিসা রুজাগ্রাংনি বসং ন্যাশনাল সার্কুলার বায়ু এনার্জি স্কিম গুবদর্ণ চেং গসিমুংরেখা পিএম সূর্যগড় মুফত বিজুলি যোজনা সেপমানাই নুকুংরগনি বাংমারি খুংবাচি রাসায়নিক গবং কাহিনী সাকা কেন্দ্রনি রিনুয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী হাস্টেনি কচুগ্রং মথারগ ডিজিটাল রং ফনান সাকা ফান বক্সিনকা কচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন ওল্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুগ তিন থাইমাও সরোজ সংঘ কপ্লাই ইংখা ককটুমা তিন বাকে অরণ্য পাইখা ওল্ড ককটুমা আওয়াই ইংগান খনাপুং দামচিনি সতী ব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষায় ডিজিটাল মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন। পিএম সূর্যকর মুফতি বিজুলি যোজনার সুবিধা পেয়েছে 50 লক্ষেরও বেশি পরিবার। বায়ু এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে চলছে ভারতের জাতীয় পতাকা কুইজ 2026। বিএসএফ আয়োজিত স্পন্দন লীগের ফাইনালে আগামীকাল মুখোমুখি গোমতী উত্তর জেলা। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল শিক্ষার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ এমবিবি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষা পরিকাঠামো নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর উন্নয়ন, সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। পর্যালোচনা সভায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আরও বেশি করে যুক্ত করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও উচ্চশিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের 81তম বার্ষিকীতে প্রয়াতদের প্রতি আজ লোকসভায় শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পারমাণবিক যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যয়কে স্মরণ করেন। বিশ্ব শান্তি সম্প্রীতি ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। কেন্দ্রীয় নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, পিএম সূর্যকর মুফতি বিজুলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলনে তিনি আজ একথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে 19 লক্ষ পরিবার কোনো বিদ্যুৎ বিল ছাড়াই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে। এই প্রকল্পের আওতায় 12 লক্ষেরও বেশি পরিবার তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকার জাতীয় ন্যাশনাল সার্কুলার বায়ু এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পে 150,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে। ভারতের পরিচ্ছন্ন শক্তির যাত্রাপথে গোবর্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পের লক্ষ্য দেশে প্রচুর পরিমাণে থাকা কৃষি বর্জ্য, গবাদি পশুর গোবর, চিনি কলের বর্জ্য, পৌর এলাকার জৈব বর্জ্য এবং অন্যান্য জৈব সম্পদকে পরিচ্ছন্ন জ্বালানি, জৈব সার, গ্রামীণ আয় এবং জাতীয় অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত করা। প্রকল্পটি চলতি অর্থবর্ষ থেকে 2035-36 সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। টিএসআর নবম বাহিনীর উদ্যোগে আজ জোলাইবাড়ি ব্লকের সাঁচিরামবাড়ির নির্ভীক মিত্রনগরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বাহিনীর 41 জন আধিকারিক ও জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের সূচনা করেন টিএসআরের মহাপরিদর্শক ক্যারি মারাক। সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারপ্রাপ্ত চংটেং বাদক সূর্য কুমার দেববর্মা। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে আয়োজিত ভারতের জাতীয় পতাকা কুইজ 2026-এ দেশজুড়ে তরুণ তরুণীদের ব্যাপক সাড়া মিলেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর মাই ভারতের মাধ্যমে আয়োজিত এই অনলাইন কুইজে আগামী 15 আগস্ট পর্যন্ত অংশ নেওয়া যাবে। 21 থেকে 29 বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কুইজের মূল উদ্দেশ্য ভারতের জাতীয় পতাকার ইতিহাস, বিবর্তন, সাংবিধানিক গুরুত্ব এবং জাতীয় প্রতীক সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশপ্রেম, দায়িত্বশীল নাগরিকত্ব

0: এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা। 8 নম্বর জাতীয় সড়কের পাশে সাধুপাড়া এবং 108B জাতীয় সড়কের পার্শ্ববর্তী সুবল সিং বাজারের বিস্তীর্ণ অংশে অবিলম্বে সড়ক সংস্কারের জন্য CPIM পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। নির্মাণ সংস্থা NHIDHL এক্সিকিউটিভ অফিসারের কাছে এই দাবিতে আজ গণডেপুটেশন দেওয়া হয়। এদিকে আজ বিকেলে আগরতলায় CPIM-এর এক সমাবেশে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, জেলা সম্পাদক রতন দাস, সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী রাজ্যের জাতীয় সড়কে বিভিন্ন অংশের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় সড়কের এই অংশগুলির দ্রুত সংস্কারের দাবি জানান তারা। খোয়াই জেলা হাসপাতালে আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার মা ও আশাকর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে চিকিৎসকগণ সদ্যজাত শিশুদের মাতৃদুগ্ধ পান করার বিষয়ে সঠিক নিয়মগুলো তুলে ধরেন। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে আজ দক্ষিণ জেলার উত্তর সাড়াসীমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আয়োজিত এই সভায় মাতৃদুগ্ধ পানের গুরুত্ব উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস। রাজ্যসভায় আজ 3 নম্বর অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। এই বিলে 2022-23 অর্থ বছরের 31 মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু পরিষেবার জন্য বরাদ্দ অর্থের অতিরিক্ত ব্যয় মেটাতে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে অর্থ বরাদ্দের বিধান রয়েছে। সরকার এই অতিরিক্ত ব্যয় মেটাতে 54,000 কোটি টাকারও বেশি অনুমোদন চেয়েছে, যা মূলত ঋণ পরিশোধে ব্যয় করা হবে। অন্যদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বেশ করা কর ও অন্যান্য আইন সংশোধন বিল 2026 আজ লোকসভায় গৃহীত হয়। এই বিলটি 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, 2025 সালের আয়কর আইন এবং 2026 সালের অর্থ আইন সংশোধন করার কথা উল্লেখ করেছে। সৃজনশীল অর্থনীতির জন্য একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বাজার ব্রিক্স ওয়েবস বাজার আজ মুম্বাইয়ে শুরু হয়েছে। এতে ব্রিক্সের সদস্য ও সহযোগী 20টি দেশের 500-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলার, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব চঞ্চল কুমার দুদিনের এই কর্মসূচির সূচনা করেন। আগামী 24 ঘণ্টায় সিপাহী জেলা, গোমতি, খোয়াই, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বিকাল 5:30 পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিপাহী জেলা জেলার সোনামুড়ায়। বৃষ্টিপাতের পরিমাণ 54 মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। BSF আয়োজিত স্পন্দন লীগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল উত্তর জেলা ও গোমতি জেলা। আজ বিলোনিয়ার BKI মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচে গোমতি জেলা 2-0 গোলে পশ্চিম জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে উত্তর জেলা 4-1 গোলে সিপাহী জেলা জেলাকে পরাজিত করে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোদ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় সরোদ সংঘ 2-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষায় ডিজিটাল মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন। PM সূর্যকর মুফতি বিজুলি যোজনার সুবিধা পেয়েছে 50 লক্ষেরও বেশি পরিবার। বায়ু এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে চলছে ভারতের জাতীয় পতাকা কুইজ 2026। BSF আয়োজিত স্পন্দন লীগের ফাইনাল আগামীকাল মুখোমুখি গোমতি উত্তর জেলা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।

0: कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল

0: থাকার পর ইন্টারনেটের দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী গোলা শহর, শ্রোতা বন্ধুদের এবার স্বাগত জানাচ্ছি হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভবে। অনুভবে আজ শুনবেন একক ছবি কারবার থেকে নেওয়া বিভিন্ন গান। প্রথম গানখানি শুনুন কুমার শানু, অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভবে একক ছবি কারোবার থেকে নেওয়া বিভিন্ন গান। এবারে শিল্পী কুমার শানু।

এতক্ষণ শুনলেন আশা ভোসলে, কুমার শানু, উদিত নারায়ণ এর কণ্ঠে একই ছবি কারোবার থেকে নেওয়া বিভিন্ন গান। হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভব আজ এ পর্যন্তই। নমস্কার, আকাশবাণী কৈলা শহর। এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি রকমারি মিশ্র গানের অনুষ্ঠানে। প্রথমে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

দুঃখিত, যান্ত্রিক ত্রুটির জন্য রবীন্দ্রসঙ্গীতটি শোনানো যায়নি। এবারে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি আশা ভোসলের কণ্ঠে। যান্ত্রিক ত্রুটির জন্য ইন্দ্রাণী সেনের কণ্ঠে নজরুলগীতিটি শোনানো গেল না বলে দুঃখিত। এবারে শুনুন আধুনিক গান শিল্পী মান্না দে।

বাংলা এবং হিন্দি রকমারি গানের অনুষ্ঠান এখানে শেষ হল। নমস্কার, আকাশবাণী কোলা শহর। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজান এআইআর অ্যাপে। এবার শুনুন গজল, প্রথম শিল্পী ভূপেন্দর সিং।

এতক্ষণ শুনলেন মিতালি সিংহের কণ্ঠে। গজলের অনুষ্ঠান এখানে শেষ হল। নমস্কার, আকাশবাণী গোলা শহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন কৌশিক কানাড়া এবং আহেরে ললিত রাগে শরৎ বাদন, শিল্পী অভিষেক লাহিড়ী।

0: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন আহির ললিত রাগের স্বরদবাদন, শিল্পী ছিলেন অভিষেক লাহিড়ি। আকাশবাণী গোলা শহর এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। অসমে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পেও ছাড়পত্র মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদে আজ তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে সরকার রাজ্যসভায় জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বিল আনার জন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে আজ তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িতদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত আজ ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 4-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতের তানভি শর্মা সহ 3 খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার আসানে আয়োজিত মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অব্যবহৃত পড়ে থাকবে সেগুলি এবং গোবর, প্রেস ম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও আরও মজবুত হবে। 2026-27 থেকে 2035-36 সালের মধ্যে এই প্রকল্প রূপায়িত হবে। ঘরোয়া কম্প্রেসড জৈব গ্যাস এবং কম্প্রেসড জৈব গ্যাসের উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধির পাশাপাশি দেশের জৈব অর্থনীতি আরও মজবুত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
2: कंप्रेस्ड बायोगैस सीबीजी इसका प्रोडक्शन एक डेकेड के अंदर 10 गुना बढ़ाने का टारगेट, करीब 5 MMSCMD प्रोडक्शन के लेवल तक पहुंचाने का इसमें टारगेट लिया गया है। अगर इसको हम एनवायरमेंटल पॉइंट से देखें तो दिस विल सेव अबाउट 40 मिलियन टन्स ऑफ कार्बन डाइऑक्साइड एमिशन, करीब 75,000 करोड़ रुपीज नेशनल GDP को एड होगा और अबाउट 1.5 लाख जॉब्स विल बी क्रिएटेड बाय दिस प्रोग्राम।
1: এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি CCEA অসমে গুয়াহাটির কাছে বাইহাটা চারিআলি থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়ক বরাবর 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের জাতীয় সড়ক নির্মাণে 8,970 কোটি টাকার মতো খরচ হবে। প্রকল্পটি রূপায়িত হবে বিল্ট অপারেট ট্রান্সফার BOT টোল পদ্ধতিতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতের

0: গতি 100% বৃদ্ধি পাবে, অন্যদিকে ভ্রমণের সময়ও অর্ধেকে নেমে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোবর্ধন প্রকল্প অনুমোদিত হওয়ার বিষয়টি পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে NH-15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর 4 লেনের করিডোর প্রকল্প নির্মিত হলে ভ্রমণের সময় কমবে, সড়ক নিরাপত্তা উন্নত হবে এবং বিভিন্ন স্থানে বড় বাইপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব হবে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয়, তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করেছে। এছাড়া 53,871 কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং 75 জন আহত হয়েছেন বলে সরকার আজ রাজ্যসভায় জানিয়েছে। প্রশ্নোত্তর পর্বে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, নিহতদের দেহ দ্রুত দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর 2:00 অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025-এর ওপর গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন, তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। ঝাড়খণ্ড বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই JPSC ও JSSC পরীক্ষার বিতর্ককে কেন্দ্র করে বিধানসভার ভেতরে ও বাইরে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়ে ওঠে। এই অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য 4 জন মন্ত্রীকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাশ করাতে আগামী বুধবার 12 আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে বলেন, হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা 50টি থেকে 68টি এবং কলকাতা পুর নিগমের 144 থেকে বাড়িয়ে 209টি করতে এই সংক্রান্ত সংশোধন বিল আনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক্স হ্যান্ডেলে জাতীয় তাঁত শিল্প দিবস উপলক্ষে তন্তুবায় ও এই শিল্পের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় তাঁত শিল্প দিবসের প্রাক্কালে তিনি আজ সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ভোকাল ফর লোকালের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তন্তুবায়দের প্রশংসা করে তিনি আরও বলেন, তাদের দক্ষতা, পরিশ্রম ও সৃজনশীলতা অতুলনীয়। দেশবাসীকে তিনি স্থানীয় হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
1: 7 আগস্ট হ্যান্ডলুম ডে, হামলে ইতনেই উৎসাহ আর উমঙ্গ কে সাথ হ্যান্ডলুম ডে মানানা হ্যাঁ। হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যাঁ, হর গরিব পরিবার, বুনকর পরিবার, जो अपने हाथों से अपनी छोटी छोटी घर में लूम पर कपड़े बनाते हैं, और आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं, हैंडलूम के लिए लोगों को प्रेरित कर सकते हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির পর্যালোচনা করেছেন। পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁরা আবারও অঙ্গীকারবদ্ধ হন। IIT মাদ্রাস, গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

0: কার্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারত ও ইন্দোনেশিয়া উদ্ভাবন বিষয়ক অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলি নিখোঁজ হওয়া, অতিরিক্ত বল প্রয়োগ ও মত প্রকাশে বাধা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি অভিযোগ করেছে, গত 27 জুলাই রাওয়ালকোটের নির্বাচনের প্রথম দিন পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে বহু মানুষ নিহত ও আহত হন। ভারত আজ ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4 এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত কার্যক্ষমতা ও কারিগরি মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে আয়োজিত মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা, অস্মিতা ছালিহা এবং রক্সিতা রামরাজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তানভি ভারতীয় প্রতিযোগী শ্রেয়াংশী বালিশেট্টিকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন। অস্মিতা কোরিয়ার কিম মিন জিকে এবং রক্সিতা জাপানের মানামি সুইজুকে পরাজিত করেন। পুরুষদের প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রয় এবং কৃষ্ণপ্রসাদ গারাগা দক্ষিণ কোরীয় জুটিকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদে আজ তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পৌর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বিল আনার জন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রেলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাস শহর। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন।

0: Ashmita beat home favourite Kim Min-ji 21-17, 21-6, while Rakshita defeated Japan's Manami Suizu 22-20, 21-10. And now, before we close, here are the highlights of the bulletin. India and Israel reaffirm their commitment to further strengthening bilateral cooperation, review progress and special strategic partnership. India successfully test fires medium-range Agni-4 ballistic missile in Odisha. Iran and Oman reach an understanding to reopen Strait of Hormuz for 60 days. Presidential election in Bangladesh to be held on 20th of this month. Ukraine intensifies strikes on Russia, hits two oil refineries. And three Indian shuttlers enter women's single quarterfinals of Korea Masters in Assam. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 7ই আগস্ট শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে 4:55, 55 মিনিটে। 4:06, 2 মিনিটে অমৃতবাণীতে শুনবেন পবিত্র কোরআন থেকে পাঠ। 6:07 মিনিটে শুনবেন ভক্তিগীতি। 6:10 মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টায় শুনবেন সুপ্রভাত। 7:15 মিনিটে শুনবেন ভক্তিসুধা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান। 7:25 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরু সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8টায় সমাচার প্রভাত। 8:15 মিনিটে মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 মিনিটে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 মিনিটে শুনবেন আধুনিক বাংলা গান। 9টায় প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 9:10 মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11টায় সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 মিনিটে শুনবেন অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্র গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:30 মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। 1টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 মিনিটে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 মিনিটে শুনবেন আধুনিক বাংলা গান। বেলা 2টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 মিনিটে শুনবেন বাংলা ছায়াছবির গান। 2:30 মিনিটে শুনবেন মনসা মঙ্গল গান, বিপুলার বিলাপ পরিবেশনায় জয়লক্ষ্মী দাস এবং সহশিল্পীরা। বেলা 3টে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 3:05 মিনিটে ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থিতে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং কৃষি আলোচনা। 6:30 মিনিটে শুনবেন মনসা মঙ্গল গান পর্ব, বিপুলার বিদায় পরিবেশনায় মরণ মালাকার ও সহশিল্পীরা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ এবং 7:55 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:05 মিনিটে শুনবেন বাংলা নাটক, দুঃখিত হ্যালো ডাক্তার অনুষ্ঠান। রাত 8:30 মিনিটে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান গুলমোহর। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 মিনিটে শুনবেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:30 মিনিটে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত

বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন কাওয়ালি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনে, দুঃখিত আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।